আকাশবাণী কৈলা শহর, আজ মঙ্গলবার। ষোলোই আষাঢ় 1948 শতাব্দ, 22শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 7ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

ধর্মের যিনি যে ব্যাখ্যা করুন না, ধর্ম এক। দুইটি মাত্র মূল সূত্রে সমস্ত মনুষ্যের নীতিশাস্ত্র কথিত হইতে পারে, তাহার মধ্যে একটি আত্মসম্বন্ধীয়, দ্বিতীয়টি পরসম্বন্ধীয়। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতির মূল বলা যাইতে পারে। আত্মচিত্তে

0: স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহার উদ্দেশ্য। দ্বিতীয়টি পর সম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা যাইতে পারে। পরের অনিষ্ট করিও না, সাধ্যানুসারে পরের মঙ্গল করিও, এই মহতি উক্তি জগতীয় তাবৎ ধর্মশাস্ত্রের একমাত্র মূল এবং একমাত্র পরিণাম। অন্য যে কোনো নৈতিক উক্তি বলো না কেন, তাহার আদি ও চরম ইহাতেই বিলীন হইবে। আত্মসংস্কার নীতির সকল তত্ত্বের সহিত এই মহানীতিতত্ত্বের ঐক্য আছে। পরহিত নীতি এবং আত্মসংস্কার নীতি একই তত্ত্বের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মাত্র। পরহিত রতি এবং পরের অহিতে বিরতি, ইহাই সমগ্র নীতিশাস্ত্রের সার উপদেশ। যখন স্নেহশালী ব্যক্তি স্নেহের পাত্রের কোনো কার্যে হস্তক্ষেপ করিতে উদ্যত হন, তখন তাহার মনে দৃঢ় সংকল্প করা উচিত যে আমি কেবল আপন সুখের জন্য হস্তক্ষেপ করিব না, আপনার ভাবিয়া যাহার প্রতি স্নেহ করি তাহার কোনো প্রকার অনিষ্ট করিব না, আমার যতটুকু কষ্ট সহ্য করিতে হয় করিব, তথাপি তাহার কোনো প্রকার অহিতে তাহাকে প্রবৃত্ত করিব না। যখন এমন ঘটে যে সত্য পালনে পরের গুরুতর অনিষ্ট সত্য ভঙ্গে ততদূর নহে, তখন সত্য পালনীয় নহে। অস্বার্থপর প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম, উভয়ের সাধ্য অন্যের মঙ্গল। বস্তুত প্রেম এবং ধর্ম একই পদার্থ। সর্বসংসার প্রেমের বিষয়ীভূত হইলেই ধর্ম নাম প্রাপ্ত হয়, এবং ধর্ম যতদিন না সর্বজনীন প্রেম স্বরূপ হয় ততদিন সম্পূর্ণতা প্রাপ্ত হয় না।
1: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী বাণী জয়রাম।

ভক্তিগীতি শুনলেন বাণী জয়রামের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সুপ্রভাত সকাল সাতটা বেজে দশ মিনিটে ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, সাতটা পঁচিশ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় বাংলা সংবাদ এবং সাতটা চল্লিশে ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, সকাল আটটায় হিন্দি এবং আটটা বেজে পনেরো মিনিটে ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে। আটটা চল্লিশ মিনিটে আধুনিক গান, নটায় হিন্দি এবং নটা বেজে পাঁচ মিনিটে ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। নটা বেজে দশ মিনিটে বিবিধ ভারতী অনুষ্ঠান, এগারোটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

অনুষ্ঠান পরিচিতি বেলা ১২টায়, ১২:০৫ রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ১২:৩০, বেলা ১টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি ১টা বেজে ৫ মিনিটে, ১টা ৩০ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ১টা বেজে ৪০ মিনিটে শুনবেন আধুনিক গান, ২টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, ২টা বেজে ১৫ মিনিটে লোকগীতি, বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে ২টা বেজে ৩০ মিনিটে, ১০টায় ঘর গৃহস্থী ৬টা বেজে ৩০ মিনিটে কিষাণবাণী, ১০টায় ককবরক অনুষ্ঠান ৭টা বেজে ৪৫ মিনিটে ককবরক সংবাদ এবং ৭টা বেজে ৫৫ মিনিটে স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, ৭টা ৩৫ মিনিটে এবং ১০টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, ৮টা বেজে ১০ মিনিটে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েস মেল অনুষ্ঠান গীত বাহাট ৮টা বেজে ৩০ মিনিটে, ৯টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, ৯টা বেজে ১৫ মিনিটে শুনবেন গজল, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ৯টা বেজে ৩০ মিনিটে, ১০টা বেজে ১০ মিনিটে শুনবেন লঘু সুরে যন্ত্রসঙ্গীত, বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে ১০টা বেজে ২০ মিনিটে, ১০টা ৩০ মিনিটে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি, শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। ভারতের স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্ত শহীদ হন 1931-এর আজকের দিনে। বোম্বাইয়ে প্রথম সিনেমা প্রদর্শিত হয় 1896 খ্রিস্টাব্দের 7ই জুলাই। যাযাবর, প্রিয় বান্ধবী, অগ্রগামী, পুষ্পধনু, বনহংসী, নিশিপদ্ম ইত্যাদি উপন্যাস ও গল্পগ্রন্থের লেখক প্রবোধ কুমার সান্যাল তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক, শিশির কুমার পুরস্কার, মতিলাল পুরস্কার, শরৎ

পুরস্কার, আনন্দ পুরস্কার লাভ করেন। সাহিত্যিক, সাংবাদিক, পরিব্রাজক প্রবোধ কুমার সান্যালের জন্ম 1905 খ্রিস্টাব্দের 7ই জুলাই। লেখক চন্দ্রধর শর্মা গুলেরির জন্ম 1883 খ্রিস্টাব্দের আজকের দিনে। সুরকার অনিল বিশ্বাসের জন্ম 1914 খ্রিস্টাব্দের 7ই জুলাই। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত মানুষ ত্রিপুরা পত্রিকার সংবাদ শিরোনাম। দেশের ঐক্য অখণ্ডতা রক্ষায় আপোষহীন ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ, বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মনুশ্রীর চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এজিএমসির প্রিন্সিপাল। বন্যহাতির তাণ্ডবে ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি। চম্পতের ইস্তফা গ্রহণ ট্রাস্টির, অনুদান দুর্নীতিতে উদ্বিগ্ন মোদি। বিদ্যুৎ দপ্তর ঘেরাও, জাতীয় সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন, সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর এমনটাই। উত্তর জেলার পুলিশ ও বিএসএফ 50 লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে। ভারতীয় ভিসা অফিসে দীর্ঘ 3 কিলোমিটার জুড়ে লাইন, স্লট নিয়ে বড় ভোগান্তি। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তি 15 জুলাইয়ের মধ্যে করার নির্দেশ। রঞ্জকযুক্ত 400 উদ্ভিদের সন্ধান দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অধ্যাপক সংগঠনের আপত্তি সত্ত্বেও নির্ধারিত সূচি মেনে বৈঠক করলেন বিশ্বভারতীর উপাচার্য। রাম মন্দির কাণ্ডে সরকার ও ট্রাস্টের সংঘাত শুরু। নিট ইউজি পরীক্ষার রিফান্ড পেতে আজ 7ই জুলাই পর্যন্ত নিজের ব্যাংক ডিটেলস আপডেট করা যাবে। অসম বিধানসভায় চালু হিন্দি ভাষা, এটি চতুর্থ ভাষার মর্যাদা পেয়েছে। প্রথম বর্ষাতে ধস 7,000 কোটির পুনে মুম্বাই টানেলে, বেহাল মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। বিদায় রোনাল্ডোর পর্তুগালের, জিতে শেষ 8-এ স্পেন। চোখের জলে ব্রাজিলের জার্সিকে বিদায় নেইমারের। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম। অনন্য জাতি মর্যাদা নির্মাতা, বিদেশ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মোদির। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে শাহের নিশানায় সেই নেহেরু। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘনীভূত হয়েছে, তা ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে। পলাতক নীরব মোদির ভারতে প্রত্যর্পণের সম্ভাবনা আরও জোরালো হল। বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ, এবার কি অবসর নেবেন রোনাল্ডো? খেলা শেষে তার জবাব নিজেই দিলেন CR7। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 8ই জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97 এবং 60% হতে পারে।

জুন মাসে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল মূলত ঘাটতিপূর্ণ, তবে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। বৃষ্টিপাতের এই ঘাটতি আগামী দিনে স্বাভাবিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আমন ও আউশ ধানের ক্ষেত্রে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। আউশ ধান বর্তমানে পাঁচ কাঠি পর্যায়ে রয়েছে এবং মাটির আর্দ্রতার ঘাটতির কারণে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একইভাবে এ প্রতিকূল পরিস্থিতির কারণে আমন ধান বোনা ও চারা রোপণের কাজে বিলম্ব হতে পারে, তাই একবারে বা একটি পর্যায়ে চারা রোপণ না করে ধাপে ধাপে তা করা উচিত এবং গ্রাম বা সমষ্টির স্তরে সিডলিং ব্যাংক বা চারার মজুত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আউশ ধানের জমির আল ভালো করে বেঁধে দিতে হবে যাতে জল চুইয়ে বেরিয়ে যেতে না পারে এবং অবশ্যই আগাছা পরিষ্কার রাখতে হবে। মাটির ভালো স্বাস্থ্যের জন্য এবং জল ধারণ ক্ষমতা উন্নত করতে ফসলের জমিতে জৈব সার ব্যবহার করুন। তসের অভাব পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনার জন্য জমিতে পটাশিয়ামের পর্যাপ্ত পরিমাণ নিশ্চিত করতে হবে। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহগুলোর তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিতে ধানে পাঁচ কাঠি এসেছে সেখানে প্রাথমিক অবস্থায় 2 থেকে 3 সেন্টিমিটার জলস্তর ধরে রাখতে হবে এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ 5 কাঠি বের হওয়া পর্যন্ত তা 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। নতুন চারাপোনা সংগ্রহ করে মাছ চাষ শুরু করে দিতে হবে। চারাপোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করে নিতে হবে। তাছাড়া পুকুরের চারধারের বাঁধ শক্ত আর উঁচু করে দিতে হবে। বন্যাপ্রবণ নিচু জমির পুকুরের চারিদিকে বাঁধের উপর শক্ত করে জাল বেঁধে দেওয়া যেতে পারে। শুনলেন কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকে সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী অনুরাধা পাড়ওয়াল এবং হরিহরণ।

অনুরাধা পড়োয়াল ও সহশিল্পীদের গাওয়া গান শুনলেন ভক্তি সুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24:50। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, তিন প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্মজাত শিল্প বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে, ভোট গ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছি বিস্তারিত।

0: খবরে, তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তার সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
2: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: উল্লেখ, সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ডক্টর জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোনো পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

0: পাক অধিকৃত কাশ্মীর পাকের রাজনৈতিক ঘটনা বলে এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আর্মি অ্যাকশন কমিটি JAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার ওপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
1: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরীণ ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সরকারি সফরে গতকাল ইন্দোনেশিয়ায় এসে পৌঁছেছেন। জাকার্তা বিমানবন্দরে পৌঁছালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় সম্প্রদায় সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, 2018 সালে ভারত ও ইন্দোনেশিয়া তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে, যা জনগণের জন্য লাভজনক হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশনা সম্মিলিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী ভারতীয়রাও তাকে স্বাগত জানিয়েছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে, যা ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী গতকাল সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ডক্টর মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা ও নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। আগরতলায় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তার আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আসন্ন রথযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শান্তির বাজার মহকুমা শাসকের সভাকক্ষে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী 16 জুলাই শান্তির বাজার, বাইখোড়া, জুলাইবাড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায় রথযাত্রা আয়োজনের জন্য স্থানীয় থানা থেকে আগাম অনুমতি নিতে হবে। কোনো প্রকার প্রাণী রথ টানার কাজে ব্যবহার করা যাবে না। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রথ টানার কাজ সম্পন্ন করতে হবে। রথ পরিক্রমা করার পথে ওই সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে গতকাল একটি চাইল্ড কেয়ার রুম এবং হেল্প ডেস্কের উদ্বোধন হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই ডেস্কের উদ্বোধন করে বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের, বিশেষ করে শিশু সন্তান সহ মহকুমা শাসকের কার্যালয়ে আসা মায়েদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে। এখানে শিশুদের জন্য খেলনা, শিশুবান্ধব পরিবেশ, আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মহকুমা শাসক কার্যালয়ে আসা মানুষের সুবিধার্থে একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10ই জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14ই জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থী সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1570 জন। কাঞ্চনপুরে নেশামুক্ত ভারত অভিযান ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতে শিল্পমন্ত্রী যুব সমাজের প্রতি আহ্বান জানান। প্রতিযোগিতা আগামী 17ই জুলাই পর্যন্ত চলবে। কাঞ্চনপুর মহকুমার 3টি ব্লকের 24টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগালকে 1-0 ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্পেন। অপর ম্যাচে বেলজিয়াম আমেরিকাকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতী ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শালনিনী বেড়াইমুঙ্গ মিয়া ইন্দোনেশিয়া ও সগৈকা জাকার্তা বীরখুংখলা ও বন লামশোকা ইন্দোনেশিয়ানী প্রেসিডেন্ট প্রভু সুভিয়ান্তু বেড়াইমা জোড়া খড়ক নে অজা বুখাক নিনি হালক নখব জুদা জুদা নাংকুকমা দিখল ককলাম সালাইয়ানু মন্ত্রীবক্রক বেড়াইমা জোড়া যোগাকার্তা ও ব্রহ্মানান মান্ডপ ও বেড়াই বেড়াইনাই আরও নাইনাইতে আরও থাঙ্গই ভারতনি তংনাই রগনি বুখাকতে কক রক

0: হদালান্তই মচাংমো দেশাপা 2018 বিশ্ব ভারতে ইন্দোনেশিয়ানি হালগো হামক্রাই এংমাবাই লুকরক শেপ মানবাইখা আকাশবাণী ককতমা থুমনাই সাকা মন্ত্রী বখরকন শিরিশি তিনি রায়দাতে ইন্দোনেশিয়া ভারত হা কতনি মোসামুং ফুনুকমা বিশিংতিন হুকুমো পান্দা পাইসা সংসা ওই বন লামসকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি মিয়া ফিল সারা নৈচিবা আচাইমা সাল হা কতর গনাঙ্গে যায় যায় খেয়ে বরমরি উই বিনি আচাইমা সাল ন পালাই যাক্ষা রাষ্ট্রবক্র গিয়াক চু সিপি রাধাকৃষ্ণন বিনি তংমা নগ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি বাংপিলিও খুম্বগুই খুলুমুং ইয়াফারি সাকা ব খরকসা মুঙ্গনাং রংকরং তৈ ওয়ানসু করং ভারত হা কতনি রং তৈ লুকু ফানরাইদানী সেব বিনি নাংকুকমানী গনাং কতর সামুং নাংমানী মারি তঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ী আচাইমা সালো বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারগা ডক্টর মুখোপাধ্যায়ী লংমা তংফ্রু সামুং তংমানো কতাল আচাই সংরগ্ন সরংনা বাকে মন্ত্রীবক্রক কবক্ষা ইয়াং আগরতলা টাউন হল সংসাজাক পান্ডব মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হা কতনি থাংসানো মোথাং নারেংনাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সামুং কাহাম তংমানী মারি তঙ্গ বিনি আবুনুরগৈন তৈ ওয়ানসুক মুং নাহারী নো ভারত হা কতর তাবুক হায়ুংনি দাংসাও কাসাকা পান্ডা চ্যাংমা সকাং আগরতলা টাউন হল বুসকাঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খাকলাপ জোড়ানী মাংতাং আচুগ্রিমা বাকই হলং থং কাইমা পান্ডা মন্ত্রী অকরা আরো মানজাখা ত্রিপুরা রংকচার নাইমথা বাই নাইকলজাক মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক নি বছর বাছাও আঞ্জুকমুখ মিয়ানিসেমি চেংজাখা নাইমথানি কাজকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সাকা মাধ্যমিক নি বছর বাছাও আঞ্জুকমুখ তে জুলাই ও জুলাই তালনি সালচি জোড়াতে কুচুক মাধ্যমিক নি বছর বাঁচাও আমজুকমুং ও জুলাই তালনি শালব্রী জরা অঙ্গানু হাস্তে নিচিদক থায়ো বছর বাঁচাও আমজুকমুং নাহারজাক তঙ্গ বতাই বসাকা মাধ্যমিক খড়ক স্নিরা বাঁচিদক তে কুচুক মাধ্যমিক খড়ক শাহসায় বাড়া স্নিচি আমজুকমুঙ্গ মানজাক তঙ্গ কাঞ্চনপুর হাঙ্গর তাংনগো মিয়া চাইল্ড কেয়ার রুম তে হেলথ ডেস্ক নো চেঙ্গি রিখা স্নামখরতে বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমা ও হেলথ ডেস্ক নো চেঙ্গি সাকা অবহাই লামনাহার চাকমা তঙ্কসং তংনাই লুকু চেরাইবুসানো খবুই হাঙ্গর তাংনগো ফাইনাই বুড়ি রোগনি বাকে বেলাই নাংমানী আরও চেরাই রোগনি বাকে থাকনাই খরা কম্পা রোগনি বাকে তংখর কাহামনি সেব রোগ খেলাই যাখা হাঙ্গর তাংনগো লুকু রোগনি কাহামনি বাকে হেলথ ডেস্ক কাইসা চল খেলাই যাখা বুসকাং রথযাত্রা নুরুগৈ মিয়া শান্তির বাজার হাঙ্কর তাংনগো তিয়ার ইংমানি কমিটি কাইসা ককলাম পান্ডা ইংখা ও তালনি চিদক শালমারি ও শান্তির বাজার বাইখুড়া জুলাই বাড়ি নখবই হাঙ্কুনি জুদা জুদা আমচায়ও রথযাত্রা যুগালমুং নুরুগৈ আরুনি থানানি সকাংবাড়িয়া গোসিমুং নাহানা নাগানু সারিক দামব্রিনি সেমি দামদক জোড়া রথযাত্রা সতনমানি সামংবুতাং ইংগানু তৈ রথ বেড়াইমা জোড়া ফেরাংনি শেপ মোথাকজা তঙ্গানু হায়ুঙ্কা ফুটবলনি রাউন্ড অফ 16 নি ম্যাচও পর্তুগাল নো শাহবুক জাগুলনি ফেরবাই ম্যাচনে কোয়ার্টার ফাইনাল সগৈকা স্পেন তে কাইসা ম্যাচও বেলজিয়াম আমেরিকা নো ব্রুইশা গোলনি ফেরবাই ম্যাচেনখা তাবুক স্পেন বাই বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল বাতায়ানু কাঞ্চনপুর ফেক মুংয়াকাকজাক ভারত তাংবুতাঙ্গনো ফুটবল টুর্নামেন্ট মিয়া চেংজাখা স্নামখরতে বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমা ও থং বাতাইমুংনো চেঙ্গে রিখা থংমুংনি লগি হদানি সামুঙ্গব গদাল ফাইনা বাকে শিকলা হদানো স্নামখর মন্ত্রী কবকমুং নারেখা ও তালনি বুসকাং চিসনি শালমারি জোড়া ও টুর্নামেন্ট চলিওয়ানো কাঞ্চনপুর হাঙ্কুরনি কাইথাম ব্লকনি বেবাগৈ নৈচি ব্রি বতর বাতাইমাও মানজাক ফাইয়ানো বুসকাং দামনুই চিব্রিও হাস্তেনি শালগড়া সিপাহী জোলা খুয়াই গুমতি তে শালথাং হাঙ্কর ফেরাঙ্কগৈ গবাং খে ওয়াতে ওয়াগৈ মানু হনে হজাক মংরিখা নবার তৈবার নাইখুং তিনি শালনি তুংমারি সাকাও থামচিব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গুই মানো তিনি আইচুকনি বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক বুড়ি ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বা তামুই সতী থামচি জোড়া ওয়াতে ওয়াখা 4.2 মিলিমিটার ককতমা পরিমং তাবুক জোড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলায় জাগানো হর্ণে দাম স্নেতামুই সতী বুড়েচি বাবো
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

কমলিনী মুখোপাধ্যায়ের গানের সাথে শেষ হল রবীন্দ্রসঙ্গীতের এই অনুষ্ঠানটি। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে।

0: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। নমস্কার শ্রোতাবন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা গানের শ্রোতাবন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলায়। ফোন করুন আর শুনুন আপনার পছন্দের গান। দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে আজকের প্রথম শ্রোতা। নমস্কার, সুরের ভেলা। বাহ,
1: সুরের ভেলা, এর কথা বলুন।
2: হ্যালো,
0: গুড মর্নিং সুতপাদি।
2: কেমন
0: আছেন বলুন, অনেকদিন পর কথা হচ্ছে আপনার সঙ্গে।
2: আপনি কেমন আছেন?
0: ভালো আছি গো। আচ্ছা, অনেকদিন পর, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে।
2: হ্যাঁ, অনেকদিন পর আপনার সাথে কথা হলো।
0: হ্যাঁ, তো বাড়ির কাজ শেষ, ঘরের রান্না বান্না ঘর কন্যার কাজ শেষ সব?
2: হ্যাঁ
0: বলছি, রান্না বান্না শেষ?
2: না, রান্না বান্না শেষ হয়নি, এই মাত্র রান্না করব। এই ফোন আসলো, আমার দাদা বললেন রান্না বান্না ফোন করো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন কি শোনাবো আজ
2: আপনার দাদা।
0: হ্যাঁ বলুন বলুন, বুঝতে পেরেছি, বলুন কি শোনাবো।
2: একটা গানটি শুনবো, যে একটা গান আছে না, সারা গায়ে কাটিলে তিল গৌর মিলে না, গৌর মিলে না রে ভাই কৃষ্ণ মিলে না, সারা গায়ে কাটিলে তিল গৌর মিলে না।
0: ঠিক আছে ঠিক আছে, আপনাদের দুজনের জন্য পাঠিয়ে দিচ্ছি, পছন্দ
2: আর যাদের নিয়ে শুনবো।
0: হ্যাঁ, খুব ভালো থাকবেন সুতপাদি। বলুন বলুন বলুন।
2: প্রথম তো আপনি শুনবেন অনুপমা ভট্টাচার্য, অবিনাশ চল্লি, লালন ঘরানি, প্রেমজিৎ চক্রবর্তী, মিথুন চক্রবর্তী, দেবজিৎ দাস, অম্বলিকা ভট্টাচার্য।
0: ঠিক আছে, আপনি নামগুলো বলছেন, অনুপবাবু বলে দিচ্ছে পেছন থেকে, এরপর কিন্তু অনুপবাবুকে আর নাম বলার সুযোগ দেব না আমি।

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার, শরীর ভালো?
0: নমস্কার দিদি, আমি রাবেন তো ঠাকুমা থেকে চলছে বলছি।
1: হুম হুম বলুন।
0: একটা গান শুনে দেবে অ্যালবাম থেকে, জানে না কিভাবে জানাবো তোমাকে এই গান গানি।
1: জানে না কিভাবে
0: জানি না কিভাবে জানাবো তোমাকে।
1: ওটা প্রথম লাইন,
0: জানি না কিভাবে জানাবো তোমাকে।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর কেমন আছেন রবীন্দ্র ভাই?
0: আসি ভালো, আপনি দিদি?
1: ঠিক আছে, আমি পাশাপাশি এর পাশাপাশি একটা গান আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে। আপনি যে গানটা
0: ধরে
1: বলেছেন
0: নিয়ে শুনবো,
1: এক্সাক্টলি,
0: প্রথম আপনি শুনবে দমনকে, শুনবে রবীন্দ্রনাথ দাদা, আর বিশ্বকান্ত রাজবোল, আকাশ পানি কোলা শুনবো আর কি।
1: নিশ্চয় নিশ্চয়ই,
0: রানী,
1: হ্যাঁ, সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান। খুব ভালো থাকবেন রবীন্দ্র ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: স্মৃতিশক্তি মানে একদম মানে কি বলবো খুব ভালো।
1: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
0: জীবন যেন এরকম স্মৃতিশক্তি থাকে আপনার, ঈশ্বরকে আমি বলবো
1: অসংখ্য ধন্যবাদ প্রেমজিৎ ভাই, অসংখ্য ধন্যবাদ।
0: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: আচ্ছা সেদিকে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে?
0: প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে আমি রেডিও চালাতে পারছি না।
1: হ্যাঁ
0: জানেন,
1: হ্যাঁ
0: রেডিও তো বাইরে চালাতে হয়, কয়লা শহর শুনতে হলে বাইরে চালাতে হয়, ঘরের ভিতরে আসে না সেন্টার পরিষ্কার ভাবে।
1: আচ্ছা আচ্ছা।
0: আর তখন আলাদা এরিয়ার মধ্যে ফ্লেক্সিবল তার বেঁধে লাগিয়ে দিতে হয়। এখন আমি এসের মাধ্যমে শুনছি, এখন তাই করছি শুনছিও। যাই হোক, ঠাকুর আমাকে লাগিয়ে দিয়েছেন, ভালো লাগছে। আর শরীর খুব একটা ভালো নয় আমার।
1: আরে কি হয়েছে?
0: ভীষণ খারাপ হয়ে গেছে, আর দু তিন দিন ধরে আমার ভীষণ জ্বর এসে গেছে।
1: বাড়ির একজন হলে ভাইরাল ফিভারের এটাই মানে সংক্রমিত হয়ে যায় খুব তাড়াতাড়ি। ডাক্তার দেখানো হয়েছে তো সবাইকে?
0: ডাক্তার ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক ভালোবেসে সত্যি নিপিতে যতনে আমার নামটি লিখো মনের মন্দিরে রবীন্দ্রসঙ্গীত। আর সত্যি কথা বলতে গেলে আমরা চকলেট দিয়ে ভালোবাসা বিনিময় করি, আজকে চকলেট দিবস।
1: চকলেট ডে ফেব্রুয়ারি মাসে থাকে না? চকলেট ডে তো ফেব্রুয়ারির 8-9 এরকম তারিখে থাকে।
0: ঠিক আছে, আর আজকে যেটা, আজকে সেটা মানে ইউরোপীয় মানে ইউরোপ যেটা সেটা বিশ্ব চকলেট মানে সেটা হয়, ভারতে আলাদা ভাবে হয় জাতীয় বা অন্য দেশে জাতীয় ভাবে করে, আর আজকে একটা মানে বিশ্ব ইয়ে করছে
1: বিশ্ব চকলেট দিবস
0: 1950 ইয়ে করছিল ওকে সেটাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাউকে চকলেট, কাউকে স্পেশাল কেউ আছে চকলেট দিয়েছেন কাউকে?
0: দিয়েছি দিয়েছি। আসলে দেখুন চকলেট আসলে একদিকে ভালো একদিকে কিন্তু মন্দ, বাচ্চাদেরকে দিলে একটু অসুবিধা হয়, দাঁতের দাঁতের অসুবিধা হয়, ব্যথা ট্যাথা হয়ে যায়, তার জন্য আমরা বারণ করেছি বাচ্চাদেরকে চকলেট না খাওয়ানোর জন্য। ঠিক আছে, বুঝি ভাই বলি কি, গতকালকে তো মানে অনুষ্ঠানে কি হয়েছে, গান অনেক কম হয়েছিল, আর সুস্মিতা দিদি ভাই এসেছিলেন, মানে 12টা কল হয়েছিল, 12টা কল ভীষণ একটা রেকর্ড হয়েছে গতকালকে দুইটি।
1: আচ্ছা,
0: আর গানের 100 ভাগের মধ্যে প্রায় 60 ভাগ তিনি শুনিয়েছিলেন, আর 40 ভাগ কেটে দিয়েছিলেন। যাই হোক, তবে আমরা সুতরাং খুশি হয়েছি, কারণ এখানে তো মুখ্য তো গান শোনা, ঠিক না? তার ফাঁকে ফাঁকে যদি কেউ কোনো ভালো কোনো মানে বিষয় নিয়ে আলোচনা করেন তাতে শুধু খালি ফোন অনুষ্ঠানে তাই করলাম আর ফোন পেয়ে গেলাম তা কিন্তু নয়, অনেক কিছু অনুষ্ঠান রয়েছে, স্বাস্থ্যমূলক অনুষ্ঠান রয়েছে আপনাদের এখানে, বা তার দিকে রয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান গুলো কিন্তু ভালো লাগে, বা কিষাণ অনুষ্ঠান যেটা কৃষক ভাইদের জন্য খুব ভালো আছে। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান প্রেমজিৎ ভাই।
0: অবশ্যই অবশ্যই, নমস্কার আপনাকে।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার,
0: হ্যালো,
1: হ্যালো, আমি বিলোনিয়া সারসীমা থেকে বিশ্বজিৎ পাল বলছি।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কেমন আছেন ভাই?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা,
1: তো
0: ওয়েদার কেমন
1: আমাকে একটি
0: সেদিকে?
1: বাংলা গান শুনিয়ে দেবেন।
0: হ্যাঁ, বলছি, ওয়েদার কেমন সেদিকে?
1: ওয়েদার আমাদের এখানে তো কালকে রাত্রে সারা রাত্রে বৃষ্টি হয়েছে, এখনো
0: আচ্ছা,
1: বৃষ্টি
0: এখনো
1: হচ্ছে।
0: বৃষ্টি পড়ছে?
1: মোটামুটি ওয়েদারটা ভালোই আছে, অনেক ঠান্ডা।
0: ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, গরম থেকে অন্তত রেহাই পাওয়া যাচ্ছে, তাই তো?
1: হ্যাঁ, আর যে গরম কিছুদিন পরে ছিল, মানে রোদ
0: হ্যাঁ,
1: ধরে
0: মাঝখানে
1: মানে
0: দুদিন
1: গায়ে লাগলে
0: প্রচণ্ড
1: লাগে তো
0: গরম।
1: ফুসকা পড়ে যাবে, এরকম
0: হ্যাঁ হ্যাঁ
1: ওই
0: হ্যাঁ,
1: একটা পরিস্থিতি হয়েছিল।
0: ঠিক ঠিক ঠিক। বলুন
1: তখন তো
0: বিশ্বজিৎ
1: মোটামুটি
0: ভাই।
1: আমরা স্বস্তি পেলাম, মোটামুটি
0: হুম হুম হুম
1: ক্ষেত কৃষি এবং জমি টমি রোপণের জন্য যে বৃষ্টি হয়েছে
0: হুম
1: সেগুলি অনেক
0: হুম
1: ভালো। আমরা এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ করে এখন আমরা ইতান করতে পারবো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, বলুন কি
1: তো
0: শোনাবো।
1: আমাকে গান শুনিয়ে দেবেন, বুঝে না সে বুঝে না ছবি থেকে।
0: হুম,
1: আর গানের কলি হচ্ছে, না রে না আর তো পারি না।
0: ও, আমি ভাবলাম সেটাই বোধ হয় গানের লাইন।
1: মন আমার নাস্তা নামত একজনের হৃদয়।
0: ঠিক আছে,
1: আমার সাথে শুনবেন অবিনাশ তেলি, আর শুনবেন অনুপ কুমার ভট্টাচার্য, প্রেমজিৎ চক্রবর্তী, আর সঙ্গে আপনিও শুনবেন।
0: ঠিক আছে বিশ্বজিৎ ভাই, সবাইকে নিয়ে শুনুন পছন্দের গান।
1: হ্যাঁ, নমস্কার, ভালো
0: নমস্কার
1: থাকবেন।
0: নমস্কার, আপনিও খুব ভালো থাকবেন।

0: নমস্কার সুরির
1: নমস্কার
0: ভাই।
1: দিদি।
0: নমস্কার আশুতোষ ভাই।
1: একদম ঠিক চিনতে পেরেছেন।
0: কেমন আছেন
1: তো
0: বলুন।
1: আপনি ভালো আছেন দিদি?
0: একদম ভালো, ওয়েদার ভীষণ ভালো, বৃষ্টি পড়ছে সকাল থেকে,
1: তো বৃষ্টিটা তো যন্ত্রণা করছে দিদি,
0: তাই
1: প্রতিদিন বৃষ্টি
0: কিরকম
1: বৃষ্টি
0: কিরকম।
1: বৃষ্টি।
0: না হলে মাঝখানে যে বৃষ্টি ছিল না, দুদিন কেমন গরম ছিল বলুন।
1: না তা ঠিক আছে, এখন মাঝে মাঝে একটু গরম না থাকলে বাজার ঘাটে মানুষ আসতে চায় না, কারণ বৃষ্টি লেগে থাকলে ঘর
0: হ্যাঁ
1: থেকে
0: হ্যাঁ হ্যাঁ
1: বেরোয় না মানুষ।
0: বেরোনোর ইচ্ছে হয় না, সেটা ঠিক, মানে ব্যবসায়
1: আর
0: ঘাটতি দেখা দেয়।
1: দিদি অনেকক্ষণ ধরে করছি, ট্রাই করছি,
0: হুম
1: আমরা অনেক পরিশ্রম করি সুরের বেলাতে যুক্ত হওয়ার জন্য, আর এই
0: আঙুল
1: পরিশ্রমের মধ্যে দিদি লুকিয়ে আছে
0: হ্যাঁ
1: আনন্দ খুশি। আনন্দ খুশির প্রকাশ তখন হয়
0: এবং
1: যখন
0: একরাশ
1: মনটা
0: ভালোবাসা,
1: ভেঙে যায়
0: একদম
1: আর
0: একদম।
1: আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়ে যায়,
0: হুম হুম হুম ঠিক
1: ঠিক না
0: ঠিক
1: দিদি?
0: একদম একদম 100%
1: অনেক শ্রোতা দিদি
0: সত্যি কথা।
1: রয়েছেন ফোন লাগানোর জন্য, আমি কথা বাড়াচ্ছি না।
0: হ্যাঁ
1: সঙ্গীত সম্রাট মান্নাদের কণ্ঠে বিখ্যাত একখানা গান শুনিয়ে দিন।
0: একদম বলুন, আমার পছন্দের
1: বিখ্যাত
0: শিল্পী।
1: একখানা অ্যালবাম রয়েছে ভালোবাসার রাজ প্রাসাদ,
0: হুম হুম
1: এই অ্যালবামটা 1977 এ রিলিজ হয়েছিল,
0: আচ্ছা
1: আর মধুর গানটা হচ্ছে ওই মহা সিন্ধুর ওপার
0: ওপার
1: থেকে
0: থেকে কি
1: কি
0: সঙ্গীত
1: সঙ্গীত ভেসে
0: ভেসে
1: আসে।
0: আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব আমার খুব একটা প্রিয় গান।
1: একদম,
0: হ্যাঁ
1: আর এই গানটির রূপ গীত বিখ্যাত দ্বিজেন্দ্রলাল রায় দিয়েছেন।
0: হুম হুম হুম ঠিক আছে আশুতোষ ভাই।
1: আর এই গানটা আমাদের টিন্টু সিনহা,
0: হুম
1: শ্যামলী সিনহা আর রাজেন্দ্র চাকমা, আর আপনি শুনবেন।
0: রাজেন্দ্র চাকমা ওনার নাম, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আমি
1: হ্যাঁ
0: বুঝি
1: আপনার
0: না উনি কি
1: বেটা,
0: বলেন, আমি রবীন্দ্র রবীন্দ্র।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা
1: বেচারা সবসময় আমার নামটা বলে
0: হ্যাঁ
1: কিন্তু
0: হ্যাঁ
1: আসলে আমার খেয়াল থাকে না।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান।
1: আর নেটওয়ার্কের সব বন্ধু তো রয়েছে।
0: হুম হুম ঠিক আছে
1: নমস্কার,
0: আশা
1: ভালো
0: ভাই,
1: থাকেন।
0: নমস্কার নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো?
1: হ্যালো, নমস্কার।
0: তুমি
1: হ্যাঁ ম্যাডাম,
0: কুমারঘাট
1: আমি
0: থেকে?
1: উত্তরপুরের
0: কুমারঘাট
1: শ্যামলী সেনা বলছি।
0: শ্যামলী?
1: হ্যাঁ
0: ওয়াও, কি হলো তোমার বলো, এতদিন
1: এরকম
0: পর।
1: কিছু হয়নি, কিন্তু লাইন পাওয়া যাচ্ছে না।
0: আচ্ছা, এটা একটা বাহানা, ভালো বাহানা, এটা একটা আমি মানবো না
1: প্রথম
0: তোমার।
1: থেকে ট্রাই করতে করতে করতে করতে দুটো
0: এতদিন
1: ফোন
0: কোথায়
1: নিয়ে
0: ছিলে?
1: ট্রাই
0: অনেক
1: করছি।
0: গ্যাপ ছিল তোমার সঙ্গে আমার, বিশেষ করে কয়েক
1: হ্যাঁ
0: মাস, কয়েক মাস হয়ে গেছে তোমার সঙ্গে কথা নেই, এমনকি বছরও মনে হয়ে গেছে।
1: হ্যাঁ,
0: আচ্ছা, তুমি
1: এখন
0: ভালো
1: লাইন
0: আছো কি না
1: পাওয়া যায়
0: সেটা
1: না।
0: বলো আগে, তুমি ভালো আছো তো?
1: হ্যাঁ ভালো আছি,
0: আচ্ছা, তুমি খুব ভালো
1: আপনাদের
0: থাকো,
1: আশীর্বাদে।
0: এটাই প্রার্থনা ঠাকুরের কাছে। আচ্ছা, কি শোনাবে বলো আগে,
1: আজকে আমি একটি গান শুনবো।
0: তুমি কি শোনাবে সেটা বলো।
1: আচ্ছা, আমি যে গানটা শুনবো
0: আচ্ছা,
1: এই গানটাই শোনাবো,
0: ওকে, বলো কোনটা শুনবে এবং
1: ঠিক
0: কোনটা
1: আছে?
0: শোনাবে। ঠিক আছে, ঠিক আছে।
1: আর আজকে একটি গান শুনবো, ছবির নাম হচ্ছে সম্ভবত প্রেম সংঘত,
0: আচ্ছা,
1: আর গানটা হচ্ছে তুমি একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসবো।
0: বাহ, শোনাও।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও, আমি গানটা খুঁজছি, তুমি শোনা।
1: ওকে। তুমি একবার যদি ডাকো যেখানে থাকি

0: যেখানে থাকি আমি আসব, যেখানে থাকি আমি আসব। হবে তো ম্যাম গানটা?
1: কেয়া বাদ, কেয়া বাদ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, মন ভরে গেল শ্যামলি।
0: থ্যাংক ইউ।
1: ঠিক আছে, পিন্টু ভাই কেমন আছে? পিন্টু ভাই কেমন আছে?
0: পিন্টু ভাই আছে।
1: আচ্ছা ঠিক আছে, পিন্টু ভাইকে আমার আদর দিও।
0: হ্যাঁ
1: পিন্টু ভাইকে আমার আদর দিও।
0: হ্যাঁ হ্যাঁ ওকে। আর আমি গানটা সকল শ্রোতা বন্ধুদেরকে নিয়ে শুনবো।
1: নিশ্চয়
0: শ্রোতা বন্ধুরা শুনবে, আকাশবাণীর পাশে যারা বসে গান শুনছেন, অনুষ্ঠান শুনছেন, সবাই শুনবে, আর আপনারাও শুনবেন।
1: নিশ্চয়, তাহলে সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান। ভালো থাকবে।
0: ঠিক আছে, সবাই ভালো থাকুন, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার নবীন।
0: নমস্কার জহরদা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: কেমন আছেন?
1: হ্যাঁ, আপনি ঠিকই ধরে ফেলেছেন।
0: ধরবো না।
1: হ্যালো,
0: হ্যালো।
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন ম্যাডাম।
0: হ্যাঁ বলছি, ধরতে পারবো না মানে?
1: আপনার স্মৃতিশক্তি কিন্তু দারুণ না? দারুণ আপনার স্মৃতিশক্তি। বেশ কিছুদিন পর কিন্তু আপনার সাথে কথা হচ্ছে।
0: অনেক দিন পর, অনেক দিন
1: হ্যাঁ
0: পর।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: অনেক দিন পর,
0: হ্যাঁ
1: তদুপরি আপনি ধরে ফেলেছেন। তো আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে। তো ভালো
0: স্বাগত
1: আছেন তো
0: আপনাকে
1: আপনি?
0: অনুষ্ঠানে। ভালো আছি দাদা, ভালো আছি।
1: হ্যাঁ হ্যাঁ আছি, মোটামুটি ভালোই আছি।
0: আচ্ছা,
1: আর ভাবছি যে আজ এই বর্ষার সুরে মন ভিজানো একটি অসাধারণ গান শুনবো।
0: নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরাও শুনবো।
1: হৈমন্তী শুক্লার কণ্ঠে জাদুতে মোড়া মোড়ানোর এই গানটি,
0: হ্যাঁ, হৈমন্তী
1: অগো
0: শুক্লা আমার
1: বৃষ্টি
0: একজন,
1: আমার চোখের পাতা ছুঁয়ো না,
0: খুব সুন্দর এখানে গান। আর হৈমন্তী শুক্লা
1: সঙ্গীত
0: আমার,
1: জগতের মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গানটিতে মধুর সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই প্রিয় মহান সুরকার ও মহান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
0: আচ্ছা
1: গানটি হবে তো ম্যাডাম?
0: নিশ্চয় নিশ্চয়। আর যেহেতু আপনি আজ হৈমন্তী শুক্লার গানের অনুরোধ করেছেন, আমি একটা ছোট্ট আমার জীবনের একটা ঘটনা আর কি, ঘটনা মানে কি, আমি যখন প্রথম স্টেজ পারফরমেন্স করি গানের আর কি, তখন অনেক
1: আচ্ছা
0: ছোট ছিলাম আমি,
1: হ্যাঁ হ্যাঁ
0: মোস্ট প্রবাবলি মানে 6 7 8 বা 7 8 এইরকম ক্লাসে তখন পড়তাম।
1: আচ্ছা আচ্ছা
0: আমাদের
1: আচ্ছা
0: বাড়ির সামনে তখন হতো না কালচারাল প্রোগ্রাম, একটা হারমোনিয়াম তবলা নিয়ে কয়েকজন গান আবৃত্তি নাচ মিলে একটা গানের আসর বসে যেত
1: আচ্ছা
0: প্রায় আর কি। তো তো সেখানে আমাকে প্রথম আমার মানে বোনের হাজবেন্ড আর কি, জামাইবাবু আমার, খুব ভালো
1: হ্যাঁ হ্যাঁ
0: মান্নাদের গান করতেন উনি।
1: হ্যাঁ
0: তো আমি যখন প্রোগ্রামে গাইবো, ওনাকে বললাম, মা বললো ওনাকে যে মা উনিকে একটা গান, একটা গান শিখিয়ে দাও। তখন হৈমন্তী শুক্লার ওই যে আমার বলার কিছু ছিল না, সেই গানটা মানে আমার জীবনের প্রথম গান স্টেজে আর কি।
1: বাহ বাহ বাহ
0: তো
1: বাহ
0: সেজন্য মানে তখন থেকেই
1: হ্যাঁ
0: আমার হৈমন্তী শুক্লার গান মানে কি বলবো, ভীষণ ভীষণ প্রিয় আর কি।
1: খুব ভালো লাগলো ম্যাডাম শুনে আপনার কাছ থেকে।
0: হ্যাঁ, আমার বলার কিছু ছিল না, তুমি চলে গেলে
1: হ্যাঁ
0: চেয়ে চেয়ে দেখলাম,
1: হ্যাঁ হ্যাঁ
0: আমার
1: হ্যাঁ
0: বলার কিছু ছিল না। দারুণ একটা
1: খুব
0: গান।
1: দারুণ সেই
0: হ্যাঁ
1: গানটিও।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জহরদা, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার
1: হ্যাঁ
0: পছন্দের
1: ঠিক
0: গান।
1: আছে, তো আপনারা সবাই ভালো থাকুন,
0: নিশ্চয়ই,
1: সুস্থ
0: আপনিও ভালো
1: থাকুন,
0: থাকবেন।
1: এই শুভকামনা করছি। রাখছি,
0: শুভকামনা
1: নমস্কার।
0: আপনার জন্য। নমস্কার।

0: নমস্কার
1: নমস্কার
0: সুরির
1: দিদি
0: ভালা।
1: ভাই।
0: নমস্কার সঙ্গীতা দি।
1: অবশেষে আমার কষ্টটা সফল হলো।
0: তাই
1: হ্যাঁ,
0: অনেকক্ষণ
1: এক
0: ধরে
1: ঘন্টা ধরে ট্রাই করছি, কি বলবো, আঙ্গুল ব্যথা করছে তো। আর দিদিভাই তো ভালো লাগে, আঙ্গুল ব্যথা করলে আমাদের ভালো লাগে দিদিভাই।
0: তাহলে না হলে কথা বলবো কিভাবে আপনাদের সঙ্গে? ফোনটা এলেই না মানে একটা টেনশন থাকে, ফোনের ওপারে কে জানি রইলো, কে জানি কথা বলবে এই মাত্রই, এক্ষুনি কে যেন কথা বলবে, এরকম একটা মানে হ্যাঁ সাসপেন্স, একটা আগ্রহ একটা থেকে যায় আর কি, কে রয়েছে ফোনের ওপারে।
1: হ্যাঁ,
0: যাক ভালো
1: তো
0: লাগলো
1: দিদি ভাই
0: সঙ্গীতা দি।
1: আজকে গান শুনবো
0: হ্যাঁ
1: মান্নাদের কণ্ঠে, ও কেন এত সুন্দরী হলো।
0: বাহ, আজ সব আমার ফেভারিট গানগুলো আজকে সত্যি।
1: আর আমার সঙ্গে রাজেন্দ্র ভাই, পিন্টু ভাই, শ্যামলী সিনহা, সুশান্ত ভাই, বিশাখা দাস, সবাইকে নিয়ে শুনবো।
0: শ্যামলী আজকে খুব সুন্দর গেয়েছে গো গানটি, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ ঠিক আছে সঙ্গীতা
1: খুব
0: দি।
1: ভালো লাগে, অনেকদিন পরে এসছে। এই দুদিন, গত সপ্তাহে একদিন পেয়েছে, আজকে একদিন পেয়েছে।
0: ও আচ্ছা, কিন্তু মানে
1: ওর
0: অপূর্ব
1: মোবাইলটাও
0: গানখানা।
1: খারাপ ছিল কিছুদিন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, যোগাযোগ আছে তাই না?
1: হ্যাঁ,
0: হ্যাঁ সেটাই
1: যখনই
0: সত্যি।
1: ফোন করি তাকে বলি যে একটা গান শোনাও, তো
0: হুম
1: একটা
0: হুম হুম
1: গান শোনায় আমার মনটা খুশি হয়ে যায়,
0: বাহ বাহ, সত্যি মানে
1: খুব
0: দারুণ
1: ভালো
0: একটা,
1: লাগে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সত্যি সুন্দর একটা মানে বন্ধন শ্রোতা বন্ধুদের মধ্যে যে তৈরি হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাই আমাদের সফলতা। খুব ভালো থাকবেন সঙ্গীতা
1: আচ্ছা
0: দি।
1: দিদি ভাই, আর
0: হ্যাঁ
1: কথা বাড়াচ্ছি না,
0: ঠিক আছে,
1: রাখছি, নমস্কার,
0: নমস্কার, পাঠিয়ে
1: ভালো
0: দিচ্ছি
1: ভালো
0: পছন্দের
1: থাকবেন।
0: গান, আপনিও।

0: নমস্কার দিদিভাই।
1: নমস্কার বলতে দি, আমাদের আজকের
0: হ্যাঁ দিদিভাই,
1: অনুষ্ঠানের
0: আমি কুমারগাঁও থেকে বলছি। দাঁড়
1: সবশেষ শ্রোতা
0: দিদিভাই, আমি একটি গান শুনবো,
1: বলুন।
0: প্রতিশোধ। হয়তো আমাকে কারো মনে নেই,
1: আচ্ছা,
0: অনেক অনেক কষ্ট করে দিদিভাই পেয়ে গেলাম।
1: ঠিক আছে ঠিক আছে।
0: সব ভাইকে নিয়ে শুনবো দিদিভাই, আপনিও শুনবেন।

0: অনুষ্ঠানের সবশেষ শ্রোতা।
1: দিদি ভাই, আমি একটি গান শুনবো।
0: হুম,
1: প্রতিশোধ হয়তো আমাকে কারো মনে নেই,
0: আচ্ছা
1: অনেক অনেক কষ্ট করে দিদি ভাই পেয়ে গেলাম।
0: ঠিক আছে ঠিক আছে।
1: সব ভাইকে নিয়ে শুনবো দিদি ভাই, আপনিও শুনবেন।
0: হুম হুম,
1: ভালো থাকবেন দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার। পাঠিয়ে দিচ্ছি বুলটি দিয়ে আপনার পছন্দের গান।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পূরবী মুখোপাধ্যায়। কাবেরী গুপ্তার কণ্ঠে শুনবেন নজরুল গীতি বেলা 12:30। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন অমর কণ্টক ছবির গান। বাংলা আধুনিক গানের শিল্পী কিশোর কুমার শুনবেন বেলা 1:40। বেলা 2:15 প্রাণ কিশোর অধিকারীর কণ্ঠে শুনবেন লোকগীতি। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে। সংবাদ বেলা 1 এবং বিকেল 3 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং বেলা 2 ও বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়, ৬:৩০ কিষাণ বাণী। সন্ধ্যে ৭টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত ৮:১০। ৮:৩০ ভয়েস মেল প্রোগ্রাম গীত বাহার। রাত ৯:১৫ শুনবেন গজল শিল্পী সঞ্চয়িতা পল। বড়ি গোলাম আলীর খার কণ্ঠে শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত রাত ৯:৩০। লঘুযন্ত্র সঙ্গীতের আসর রাত ১০:১০। এবারে সংবাদ সন্ধ্যে ৭:২৫ এবং রাত ১০টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ৭:৪৫ এবং ৭:৫৫ আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত ৯টায় এবং রাত ১০:২০ ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাস শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, কমপ্লিট ডিস্কে শুনছেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

ডিস্কে পরিবেশিত রবীন্দ্রসঙ্গীতের আসর, আকাশ বাণী কৈলাস শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা নজরুল গীতি, শিল্পী কাবেরী গুপ্ত।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন কাবেরী গুপ্তা। আকাশ মানে কৈলা শহর। স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 12:59। কিছুক্ষণের মধ্যে সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

গানখানি শুনলেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে। অমরকণ্টক ছবিতে এবারের শিল্পী পরিমল ভট্টাচার্য।

গানখানি শুনলেন আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে। অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনুন শিল্পী পরিমল ভট্টাচার্যের কণ্ঠে।

শোনো মতি বিবি, হাজার ঠুংরি গজল নয়, আজ চলবে মুজরা। আমি সুর ছাড়ব, তুমি ধরবে, তুমি ছাড়বে আমি ধরবো।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি এখানেই শেষ হল। আকাশ বাণী কৈলা শহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ

0: দুবাইতে 2026 ডুরান্ট কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
1: आज हमने डिफेंस एक्सचेंज, डिजास्टर मैनेजमेंट और इंडस्ट्रियल सहयोग बढ़ाने पर सहमति बनाई। अब हम दोनों देशों के कोस्ट गार्ड हिंद महासागर में मैरिटाइम सेफ्टी और सिक्योरिटी के लिए मिलकर काम करेंगे। दो करीबी मैरिटाइम देश होने के नाते हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरिटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है।
0: ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রীমোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं।
0: শ্রীমোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রীমোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রীমোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রীমোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি।
1: सबसे पहले मैं गर्मजोशी भरे स्वागत के लिए अपने मित्र प्रेसिडेंट प्रभवो को उनका हृदय से आभार व्यक्त करता हूं और आज उनके आत्मीयता भरे निमंत्रण पर इंडोनेशिया की यात्रा करते हुए मुझे बहुत खुशी हो रही है। आज सुबह मुझे आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है।
0: প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করেছেন সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রীমোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিন্তাং আদিপূর্ণা অফ দি রিপাবলিক অফ ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার জন্য যে

0: চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
1: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
0: পশ্চিমবঙ্গের রাজ্যসভা তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। দুটি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল 2 দিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে মত বিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা আজ শেষ হবে। শেষ পর্বে খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হল, এরপরই স্থানীয় সংবাদ।
2: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী কিশোর কুমার।

আমার নাম কিশোর কুমার গাঙ্গুলি খান্ডবা শিপি, আমার নাম কিশোর কুমার গাঙ্গুলি খান্ডবা এ বি সি ডি বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম

bam bam hey. Log log lombo, roga daga shombo. Log log lombo, roga daga shombo. Chale shudo tom tom, hit hit a bom bom. চড়ে শুধু টমটম চেট কিটা বম বম আইকুম আগুন তারা তোড়ি যদুর মাসে শ্বশুর বাড়ি রেল কম জমা জম পা পিছে আলু দম চাম চিকে চিকে বাম চিকে চিকে চাম চিকে চিকে বাম চিকে চিকে বাম চিকে বুব চিকে বাম চিকে বুব চিকে বাম

0: bum chicka bum chicka bum chicka chama chicka chicka bum bum chama chicka chicka bum bum chama chicka chicka bum chicka chicka bum bum chicka bum bum chicka bum bum
1: dabata stoshe lebu chotkay phitke chhorar ghad motkay lebu chotkay lebu chotkay lebu chot dabata stoshe lebu chotkay phitke chhorar ghad motkay dabata stoshe lebu chotkay phitke chhorar ghad motkay jalabhara chite go চরঙ্গে চিতপুর জালাভারা চিতগুড় চরঙ্গে চিতপুর ভাই নাগপুর কানপুর মধুপুর বোলপুর পাগলপুর ছাগলপুর রাঁচি রাঁচি পাগলপুর টাম চিক চিক বাম চিক চিক টাম চিক চিক বাম চিক চিক বম চিক বুব চিক বম চিক বুব চিক বম চিক বুব চিক বম চিক বুব চিক টাম চিক চিক বাম বাম টাম চিক চিক বাম বাম টাম চিক চিক বাম চিক চিক বাম বাম চিক বাম বাম চিক বাম বাম পেঁয়াজের খেতকি তলে শুধু হেঁটকি রসুনের চটচড়ি এই দেবেখালি চটচড়ি এই ঝুলকুনি পাচড়া এই এলোচুন আচড়া এই চুপচাপ পায়ে হেঁটে চল রে ফাড়া চা তুমি তালা চা খাড্ডা আলা চা মুন্সি আলা চা ফুটবল ভলিবল ডাস্টিং বেস বল কিংকন কিংকন বল বল হল হো
2: পল কোয়াইটন কলিকাতা ফ্রন্ট মুড়োর ঘন্ট

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশ বাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনুন লোকগীতি শিল্পী প্রাণকৃষ্ণ অধিকারী।

প্রথমে প্রাণকৃষ্ণ অধিকারী এবং পরে আয়েশা সরকারের কণ্ঠে এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ বাণী, 7টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তার অপবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 গীত বাহার, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: ঘর গৃহস্থির আসরে আমরা আজকে আইছি। দাদা, এটা কোন জায়গাতে আইছি আমরা?
1: এটা আমার দশন্তীপুর গ্রাম।
0: আর দাদার নামটা কিটা?
1: আমার নাম নীলমণি দেবনাথ।
0: আচ্ছা, তো মধ্যচণ্ডীপুর ধরে এটা কিটা আপনার কিটা চণ্ডীপুর পঞ্চায়েতের আন্ডারে নেই?
1: চণ্ডীপুর পঞ্চায়েত।
0: আর কিন্তু দেখা যাচ্ছে রাস্তার বাম পাশে উইলো চণ্ডীপুর পঞ্চায়েত আন্ডারে, আর ডাইন পাশে যে তাকে এরা বুঝতে আবার সম্ভব না। আচ্ছা, তো দাদা আপনার ক্ষেত কিছু লোক কত বছর ধরে আসুন চাষবাস করা?
1: বৎসর দিন যাবৎ
0: বছর দুই
1: এর আগে আমার বাবাটা করতে করতেন।
0: আচ্ছা আচ্ছা, তো এখন আপনার সবজি হিসাবে আপনার কিটা আছে কোন জেন দিকে?
1: এখন সবজি হিসাবে বৃষ্টির কারণে ভেন্ডি, রামাশ, শালকুমোর এগুলা নষ্ট হয়ে গেছে। মরিচটা তো প্রায় নষ্ট হয়ে গেছে, অল্প স্বল্প আছে ফুক মরিচ কয়েকটা গাছ, আর কচু একটা আছে।
0: তো এর মানে আপনার কচু ক্ষেত যেটা, এটা তো বেশ বড় জায়গার মধ্যে লইয়ে আপনি করছেন, তো এটা আপনি কবে থেকে এটা মানে রইছেন বা কবে থেকে আপনি বেচা শুরু করছেন?
1: এটা কয়েক মাস আগ থেকে আমি লাগাইছি, শীত সিজনের আগেই লাগাইছি।
0: ও, সিজনের আগেই লাগাইছেন, তো মোটামুটি 4-5 মাস তো হয়ে গেছে। হ্যাঁ, 4-5 মাস তো হয়ে যাব। তো এমনি আপনি এই যে লতা যে আপনি লাগাইছেন, এটা কি তাহলে লতাই হইব নি না আপনার কচু উঁচু বাড়াইব, মুড়া কচু উঁচু বাড়াইব?
1: না, মুড়া কচু তেমন বাড়িত না, এটা লতাই বাড়িব বেশি। এটাই
0: তো, এটা এই লতার মধ্যে এটা কিন্তু এটা তো জাত আছে আপনার, দেখলাম এটা সাদা রং কালো রঙের লাগে, এটা কিন্তু কৃষ্ণ কচুর ওই লতা নেই?
1: এখানে কৃষ্ণ কচু আছে কয়েকটা ছাড়া, আর রেখে কচু,
0: রেখে কচু, তো এটা শুধু লতাই আইব?
1: লতাই আইব।
0: আচ্ছা, তো আপনার কত বছর আমার মানে মানে কতদিন ধরে আপনি এই লতাটা বিক্রি করলা?
1: ওই যা 2.5-3 মাস
0: ধরে লতা আপনি বিক্রি করলা। তো এই যে লতা যে আপনার যে বিক্রি যে করলা, তো মোটামুটি আর কতদিন পর্যন্ত আপনি নিতে পারবো এটা?
1: এটা প্রায় লতা গাছের মধ্যে অগ্রান মাস পুরা থাকবো,
0: মানে ওখান তো আপনার 18 মাস বোধহয় ডুগি গেছে।
1: ওখান বিক্রি কতটুকু হবো এটা পরের ব্যাপার, কিন্তু লতা থাকবো অগ্রান মাস
0: পর্যন্ত
1: পুরা থাকবো।
0: নিশ্চয়ই তো, আপনি তো আর এই ক্ষেত্রে তো লতাই তো রাখা রাখবা, আপনি তো আর অন্য কিছু এই জায়গার মধ্যে লাগাইতে হয়, যেহেতু আপনার অগ্রান মাস পর্যন্ত আপনার যাইব। তো এই যে এতদিন পর্যন্ত যে আপনার যাইব, তো ফলনটা কি তো কমবো নি না মোটামুটি সমানই থাকবো?
1: ফলন যত শীতের মরশুম আইব তখন কিছুটা কমব
0: কমব। আচ্ছা, তো এটাতে এই যে অতিরিক্ত যখন বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে আপনার লতা বাড়িতে কোনো অসুবিধা হন নেই?
1: না, লতা বাড়িতে কোনো অসুবিধা হন না।
0: তো এমনি এটার মধ্যে সার হিসেবে আপনার কিতা প্রয়োগ করছেন?
1: না, আমি তেমন কোনো সার দিছি না।
0: হ্যাঁ,
1: এটা গোবর অল্প দিছিলাম, আর নতুন ক্ষেত যেহেতু এটার মধ্যে বিশেষ কিছু দিতে লাগছে না।
0: দিতে লাগছে
1: না? না।
0: তো এই এই জায়গাটার মধ্যে আপনার আগে কিটা কিটা দান লাগাইছেন?
1: এখানে দান খাইত।
0: তো আপনি দান বাদ দিলেন এখানে?
1: দান বাদ দিছি বানরের কারণে, আর দান খেত একবার করলে পরে শুধু খাওয়ারই হয়, কিন্তু টাকা বাইর হয় না।
0: আচ্ছা আচ্ছা,
1: তো প্রতিনিয়ত বা প্রতিদিন টাকা কিছু পাওয়ার জন্য কচু খেত করছি।
0: আচ্ছা আচ্ছা, মানে আপনার দান হইলে তো আপনার একবারই আপনার। আচ্ছা, এই হিসাবে আপনি এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার

0: সময় কিন্তু লতাই লাগাইব নি না এটা ঘুরা
1: না এটা ঘুরাইতে লাগবো এক জায়গাতে দুই বছর বা তিন বছরের বেশি হইতো না এরপরে এটা জায়গা ঘুরাইতে লাগবো
0: ঘুরাইতে লাগবো আচ্ছা তো মোটামুটি একুশ জন অগ্রায় মাস পর্যন্ত আপনার এই লতা আপনি বিক্রি করতে পারবেন তো আনুমানিক আপনার একটা হিসাব আর মোটামুটি কত মানে কি পরিমাণ লতা আপনি বিক্রি করছেন কত টাকার মোটামুটি আপনি বিক্রি করছেন
1: আমি
0: আড়াই তিন মাস ধরে তো আপনি
1: আমি বাজার রেট থেকে কমে ব্যস্ত আছি আমি বাজারে হয়তো 60 টাকা বা প্রথম দিকে তার উর্ধে আসলো আমি প্রথম থেকে 40 টাকা ধরেই ব্যস্ত আছি এখন আরো কমেও ব্যস্ত আছি
0: তো মানে এটা তো আপনার দিয়া যাইতে আছে
1: দিয়া যাইতে আছে
0: আপনাকে এটা বাজার বাজার বাজারে তুলো
1: না আমি এখানে বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ওই দোকানে রেখেই বেশিলে
0: তো মোটামুটি আপনি প্রয়োজনে আপনি খুলেশ্বর বাজার নেন দরকার পরে আপনি নেন না না আপনার এখান থেকেই আপনার লইয়া যাইতেছে গিয়া
1: অতিরিক্ত প্রতিদিন বৃষ্টির কারণে এগুলা নষ্ট হইয়া গেছে
0: আচ্ছা এখন এই জায়গাটার মধ্যে আপনি আর কিটা লাগাইবা মানে মনস্থির করছেন
1: এখন আমি এই বৃষ্টির কারণে কোনো কিছুই করতে আসি না দেখতে আসি যে বৃষ্টিটা কিছুটা উঠাইলে পরে এরপরে কর্মু এখন পরিশ্রম কর্মু বীজ লাগাইমু কিন্তু যদি প্রতিদিন বৃষ্টি দেয় সেই বৃষ্টির কারণে গাছ উঠলেও সেগুলা সেই রকম হইতো না যে কারণে আমি এখন আর এতে আদ দিতে আসি না
0: তো এখন দেখা যাচ্ছে আপনার এখানে একটা মোটামুটি একটা ভালো একটা ঝাড় আছে এমন দেখা যাচ্ছে শালকুমারের একটা ফুল টুলো আইছে শালকুমার কিছু বিক্রি করছিলাম
1: হ্যাঁ কয়েকটা বিক্রি করছি
0: করতে পারছি
1: দুই একটা পাইছি
0: কিন্তু আবার নতুন করে দিয়ে যে আবার আইতাছে এটার কারণটা কি
1: এগুলা আইব সবগুলা টিকছো না ফুল আইলো কই আইলো সবগুলা টিকে না ওইটাই যা দুই একটা যদি টিকে তো এটা বিক্রি করা হইব বা খাওয়াইব এরকম
0: আচ্ছা আচ্ছা তো এমনি কিন্তু আপনি কিন্তু ওই যে ঔষধ করছেন নি আপনি
1: না করা হয়েছে না
0: ঔষধ করেন না কেন
1: করি না কেন সবার সাথে একসাথে ধান খেত করতে হয় নতুবা বানরের উৎপাতে ধান খেত রাখা যাইতো না যার কারণে এখানে আশপাশে যারা আছে তারা যখন খেত করবো তখন সেই সময়ে তাদের সাথে ধান খেত করা হইব
0: আচ্ছা তো এর মানে আর বুঝতে বুঝে আপনার সাইল খেতটাই করবা
1: হ্যাঁ
0: তো সাইল খেত করতে গেলে তো আপনি বোধ হয় ইটারও তো প্রস্তুতি নিতে লাগবো
1: হ্যাঁ নিতে লাগবো
0: মোটামুটি আলি উলি ফালাইতে হইব এরকম ফালাই ফালাইছেন নি আপনি
1: না এখনো ফালানো হয়েছে না
0: তো এটা কিন্তু আপনার অম্বাবাসীর পরে ফালাইব না কিন্তু
1: হ্যাঁ
0: এর আগে ফালাইতে পারতেন
1: না
0: আচ্ছা তো মোটামুটি এখানে আপনার কতটুকু জায়গার মধ্যে আপনি সাইল খেত করবা বা আগে করছেন নি
1: আগেও করছি আগে করেছিলাম তো এবার আগের থেকে তুলনায় কিছুটা কম কর্ম ওটাই
0: যেখানে কারণটা কি
1: কারণ বানরের কারণ যেখানে কচু খাত আর কিছু বাড়াইমু বানরের কারণে ধান খাতটা কিছু কমাইমু
0: মানে আপনার সবজি থেকে আপনি সবজিটাই করবা তো সবজির মধ্যে করতে গেলে যে সবজি আপনার বানরে খায় না এটাই তো আপনার পলাইতে হবে এই হিসাবে বোধ হয় আপনি আপনার কচু লাগাইছেন অতদিন তো বিক্রি করে আইছেন ডেরেশ কন তারপরে পুঁইশাক কন তারপরে আপনার বোধ হয় মরিচও কিছু আছে ভেন্ডিও কিছু আছে সবই আপনি বিক্রি করছেন তো অক্ষণ তো আর তেমন আপনার কোনো কিছু নাই ওখানে একমাত্র আপনার লতাই আছে ফটাফট বৃষ্টি আওরি নিল গিয়ে একমুটা নাকি আচ্ছা তো এই যে আপনার সাইল খাদ্য লাগাইবা তো এটা আপনি কিটা কি ধানের বীজ লাগাইবা
1: এটা ব্লক থেকে যে দাম দেওয়া হইব ওইটা লাগানো হইব
0: আচ্ছা মোটামুটি আপনার ব্লকের লগে আপনার যোগাযোগ আছে
1: আছে
0: কৃষি বাবুর লগে আপনার যোগাযোগ আছে
1: আছে
0: আচ্ছা তো এমনি তো আপনার ক্ষেতের মধ্যে কোনো জলের কোনো সমস্যা আছে নি বা জলের কোনো লাইন আছে নি সেচের ব্যবস্থা আছে নি
1: এমনিতে সেচের ব্যবস্থা নাই যেহেতু বৃষ্টির সিজন থাকবো তখন তো সে কারণে ক্ষেতটা করা যাইব আর
0: তো এমনি শুকা মরশুমে আপনি কিটা করুন
1: শুকা মৌসুমে তো এখানে জলের কোনো ব্যবস্থা নাই
0: তখন আপনার কিরকম ইয়ে করেন
1: তখন ওই শুকাতেই খেত করতে লাগে লাগানোর পরে যদি খেত শুকাইয়া যায় তো এইভাবে শুকনাই থাকবো খেত
0: তো তখন আপনার জল আপনার কিরকম কই থেকে দিবেন
1: এখানে তো জল দেওয়ার ব্যবস্থা নাই

0: খাওয়ার ব্যবস্থা নাই,
1: ব্যবস্থা নাই
0: নাই।
1: আচ্ছা, তো এমনি তো দেখলাম আপনি একটা আপনার জায়গার মধ্যে দেখলাম একটা বড় একটা আপনি ফুসকুনি বানাইছেন, এটা কি তা বেনিফিশিয়ারি পাইছেন না আপনি আপনি নিজের উদ্যোগে করছেন? এটা
0: না নিজের উদ্যোগে না, এটা বেনিফিশিয়ারি হিসেবে মিলছে
1: পাইছেন। তো এটার মধ্যে কি আপনি মানে কত জায়গার মধ্যে ওই জায়গাটা আপনি মানে পুকুর বানাইছেন আপনি?
0: দানি জমি এখানে বানরের উৎপাত, এরপরে দানের পরিবর্তে মাছকে চাষ করলে আমি যখন একসাথে টাকাটা মাছ যখন আমি তুলিয়া এটা বাজারে বিক্রি করবো তখন একসাথে টাকাটা পাওয়া যাইব। তো দানের খাসটা ওই টাকা দিয়েই করা যাইব। এই কারণে আর ধান কাজ করতে গেলে প্রতিনিয়ত এতে ট্রাক্টর দেও, বেড়া দেও, বিভিন্ন রকমের খরচা, ধান কাটানি মারা দেওয়া, বাচ্চা দেওয়া, ধান লাগানো, এগুলাতে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়। তো প্রতিনিয়ত হাতের মধ্যে টাকা না থাকলে পরে ওই কাজগুলা করানো অসম্ভব হইয়া দাঁড়ায়। যার কারণে মাছ চাষ করলে একবার মাছ ফলাইলে পরে পরবর্তীতে যাই হোক যত বড়ই হোক মাছগুলা বিক্রি করিয়া একসাথে টাকাটা আনা যায়। আর মধ্যবর্তীতে আর কোনো টাকা এতে বিশেষ প্রয়োগ করতে হয় না।
1: তো সেই হিসাবে আপনি মাছ চাষ আপনি মাছ ফেলাইছেন, আপনি পুষ্কনি করার ইচ্ছা বা করে দিয়েছেন। তো এই যে পুষ্কনির মধ্যে মাছ কিরকমের মাছ ফেলাইছেন আপনি মানে পোনা, এটাও কিন্তু
0: আপনি নিজের
1: নিজে অনেক সময় তো কিন্তু পোনাও কিন্তু আবার আপনার ফিশারি ডিপার্টমেন্ট থেকে কিন্তু পোনাও দেয় কিন্তু
0: নিজেরাই ফেলাইছি।
1: আচ্ছা, তো এটা মোটামুটি এই যে পুষ্কনি আপনি যতটুকু করলাম এটা কতটুক জায়গার মধ্যে করছেন?
0: আমরা অল্প টাকা এখানে লাগাইছি, সরকারে যা টাকা দিছে আরো প্রায় 10-15 হাজার টাকা আমরা নিজে লাগাইতে লাগছে, লাগাইছে এটারে পুকুরের ফাটটার আমরা বাজে গেল।
1: আচ্ছা, তো মোটামুটি যে যে পোনা যে আপনি ফেলাইছেন এটাও তো বোধহয় কিনে আনিয়া ফেলাইছেন?
0: তো
1: কিতা কিতা মানে কি কি মাছের পোনা আপনি ফেলাইছেন?
0: এটা গাছ কাপ আছে, কই আছে, শিঙ্গি আছে, এরকম কয়েক রকমের মাছ ফেলানো হয়েছে,
1: মাছ ফেলানো হয়েছে। তো এই যে মাছ আপনি ফেলাইছেন এখানেও দেখা যাইতেছে আপনার পাশেই আপনার এখানে রাবার বাগান। তো এই যে রাবার বাগানের কারণে আপনার ক্ষেতই হন বা আপনার এখানে যে পুষ্করণ যে ইয়ে করছেন এটা কেন কোনো ক্ষতি করতো নাই?
0: এটা রাবারে হার্টের উপরে কিছুটা ক্ষতি করে, মানুষ কো পশু কো যে কোনো কিছু কিছুটা ক্ষতি করবই। হ্যাঁ, তার বৃদ্ধির দিকে কিছুটা অসুবিধা হয়, এটা হইবই।
1: কারণ
0: এখন আমার জায়গার পরিস্থিতি এরকম আর কিছু করবার নাই।
1: আচ্ছা আচ্ছা, তো তো তো মোটামুটি আপনি এই যে একদম বাগান লাগোয়া মানে কবে ফলাইছেন বা আপনি বিক্রি করতে পারছেন?
0: না এখনো বিক্রি করা হয়েছে না।
1: তো এর মানে খুব বেশি
0: না না, এটা নতুন
1: নাম নতুন। তো মোটামুটি কিতা বছর খানে হয়ে গেছে বোধ হয়?
0: না এখনো বছর খানে কইছে না,
1: বছর খানে হইছে না। তো মানে আপনি প্রথমেই আপনি মাছের পোনা আপনি ফেলাইছেন। তো এই যে পোনাটি ফেলাইছেন এটা ফেলাইতে গিয়া তো মোটামুটি কয় মাস হয়েছে?
0: না
1: 3-4 মাস হয়েছে,
0: 4-5 মাস।
1: তো এর মানে খানি হিসেবে আপনি কিতা দেরা?
0: এটা ওই ব্লক তাকিয়া দেওয়াইছে মাছের খাদ্য, এগুলা দেওয়াইতেছে আর বাটটাতে এগুলা দেওয়াইতেছে।
1: মানে এটা তো আপনার নিজেরা দিন?
0: নিজেরা।
1: হ্যাঁ, তো এমনি ওই যে দানা দিছে না নি মাছের যে খায়
0: দিছে কিছুটা কিছুটা দিছে?
1: আচ্ছা, তো ওখানে আপনি দেখছেন নি আপনার মাছের পোনা এই 3-4 মাসে কতটুকু বড় হয়েছে না হয়েছে এরকম দেখছেন নি?
0: না, এমনি জাল মারা হয়েছিল কিছুটা বড় হয়েছে, জালের বাড়ি দেওয়া হয়েছে, ধরা হয়েছে না।
1: আচ্ছা, তো মাঝে মাঝে তো বোধহয় জালের বাড়ি দেওয়া লাগে না?
0: হ্যাঁ, বাড়ি দেওয়া লাগে,
1: এটা মানে মাছের বৃদ্ধি হওয়ার জন্য বোধহয়।
0: মাছের বৃদ্ধি
1: এমনি মোটামুটি তো মাছে প্রায় একখানি জায়গা হইলেও তো মাছের তো একটা দৌড় আছে, এই দৌড় তো দিতে পারে সে।
0: দৌড় দিতে পারে,
1: দিতে পারে। আচ্ছা, তো মোটামুটি আপনি কতটুকু ফোনা ফেলা হয়েছেন এটা আনুমানিক আর কি যে

0: এখন কতটুকু আছে, এখন বিভিন্ন রকম উপদ্রব আছে, সাপে খাইতে পারে, উদে খাইতে পারে, এখন এগুলো রাতে কতটুকু আছে এটা ঠিক বলা যায় না।
1: তো মানে উদো খাইতে পারে?
0: হ্যাঁ খাইতে পারে।
1: আচ্ছা, তো এই হিসাবে কিন্তু মাছের মধ্যে এই ফুসকুনির মধ্যে আপনারা ওই যে বাস গাইতে গাইতে যে রাখে, এরমের কোনো কিছু খরচই না নেই?
0: এটা অল্প স্বল্প আছে দেওয়া,
1: দেওয়া দেওয়া আছে। তো মোটামুটি আপনি মাছ মারতে আর কতদিন পরে আপনি মারবা?
0: আরো পাঁচ ছয় মাস পরে।
1: আর পাঁচ ছয় মাস? তো মোটামুটি কিন্তু সামনের পরশু আনতে আইলে পরে নি মারবা না আরো আগে, এর আগে মারবা?
0: করার চেষ্টা করতেছি।
1: দেখার মাসের বাচ্চা হচ্ছে আপনি আনছেন বাচ্চা ডাকে, এটা কি নতুন বানাইছেন?
0: নতুন
1: মানে এটা কি কিনে আনছেন না আপনার ডিম
0: কিনে আনছেন?
1: কিনে আনছেন। তো মোটামুটি ওই ফুসকুনির কেন্দ্র হয়ে যায়নি আপনি হাঁস
0: এরকম? যেহেতু কচুগত জলের মধ্যে আছে, পুকুর আছে, ওইটারে কেন্দ্র করিয়াই আসে আর ধীরে ধীরে বৃদ্ধি করার চেষ্টা করতে।
1: তো যাই হোক, মোটামুটি এখন এই আপনার কতটুকু আনছেন? এটা তো বাজারতেই কিনে আনছেন না? এটা
0: না, এটা গ্রাম গ্রাম থেকে কিনে আনছি,
1: গ্রাম থেকে কালেকশন করছেন। তো মোটামুটি কতটা হাঁসের বাচ্চা আপনি আনছেন এখানে?
0: প্রথম দুবার ছয়টা আনছি, আগে ওই ছয়টা যদি টিকিয়া থাকে পরবর্তীতে আরো কয়েকটা একসাথে আমার পরিচর্যা দ্বারা আমি টিকাইতে পারি কিনা ওই জিনিসটা আগে আমার দেখতে লাগবো। যদি টিকে তো পরবর্তীতে
1: আরো সুযোগ থাকবো,
0: সুযোগ থাকবো,
1: সুযোগ থাকবো। আচ্ছা, আর যেহেতু মানে এখন আপনি ফসলও আপনার ঠিক মতো ফলাইতে পারতেছেন না, হ্যাঁ, কারণ এখন সামনে তো আপনার সাইল দিন আপনি লাগাইবা, এরপরে আপনি লাগাইতে হইব আপনার বাস্তুঘাতের মধ্যে আইলে আপনার শীতকালীন সবজির
0: আইব।
1: এখন তো বর্ষা হিসেবে তো আপনার বর্ষাকালীন সবজি হিসেবে তো তেমন কিছু তো আপনার আর নাই
0: না?
1: হ্যাঁ, আচ্ছা, তো এই ইত্য বছরে আপনি ওই হাঁস প্রতিপালন করলা, হ্যাঁ, হাঁস কিছু কিনছেন, হাঁসের বাচ্চা তো আপনি যেটা হইলে আরে আপনার এই ফুসকুনির কেন্দ্র করিয়া, হ্যাঁ, আপনার এটা করলা। তো তো এমনি তো মোটামুটি যে বাচ্চাগুলো হাঁস বড় হইতে বোধহয় খুব বেশি সময় লাগে না? বোধহয় বাড়তে হতে বোধহয় খুব
0: বেশি
1: সময় লাগে না,
0: কয়েক মাস?
1: আচ্ছা, এমনি কিন্তু আপনার ওই যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকেও কিন্তু দেখা গেছে মাঝে মাঝে তারা এইরমের হাঁস হাঁসের বাচ্চা হইছে এরা ওইটা ইয়ে করে দেয়, এই বিষয়ে আপনার কোনো খবর খবর আসেন নি?
0: না না,
1: অনেক সময় তো দেয় কিন্তু আপনার হাঁসের খাকি ক্যাম্বেল হয়ে এইরকমের বোধ হয় হাঁস আছে, হ্যাঁ, যেটা শুকনার মধ্যেও থাকে। তো এটা আপনি একটু যোগাযোগ করবো হাঁস হুস পাওয়া যায় কিনা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে আপনি এরকমের হাঁসের বাচ্চা পাওয়া যায় কিনা এটা একটু খবর আপনি নিব। তো যাই হোক, দাদার সঙ্গে অনেকক্ষণ কথা কইলাম, আপনার যাতে খেত কৃষি যাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইবো। নমস্কার দাদা।
0: নমস্কার।
2: আগামী 8ই জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক থেকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% থাকতে পারে। জুন মাসে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতিপূর্ণ আছিল, তবে কোনো কোনো জায়গাত বৃষ্টিপাত স্বাভাবিক আছিল। বৃষ্টিপাতের এই ঘাটতি আগামী দিনে স্বাভাবিক পরিস্থিতির উপর প্রভাব ফেলাইতে পারে, বিশেষ করিয়া আমন এবং আউশ ধানের ক্ষেত্রে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা। আউশ ধান বর্তমানে পাশকাঠি পর্যায়ে আছে, মাটির আর্দ্রতার ঘাটতির কারণে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হইতে পারে। একইভাবে এই প্রতিকূল পরিস্থিতি

স্থিতির কারণে আমন ধান বোনা এবং চারা রোপণের কাজ বিলম্বিত হওয়ার সম্ভাবনা। এল্লাগিয়া একবারে এবং একটি পর্যায়ে চারা রোপণ না করিয়া ধাপে ধাপে তা করা উচিত। গ্রাম বা সমষ্টি স্তরে সিডলিং ব্যাংক বা চারা মজুত ব্যবস্থা গড়িয়া তোলা প্রয়োজন। আউশ ধানের জমিতে আইল বালা করিয়া বান্ধিয়া দিবা, যাতে জল শুয়াইয়া বাইরিয়া না যাইতে পারে। অবশ্যই আগাছা আপনারা পরিষ্কার করিয়া দিবা, আর আগাছা পরিষ্কার করার পরে ঘাসটা দুই লাইনের মাঝখানে আপনারা ফা দিয়া মাটির মধ্যে সাফাইয়া দিবা। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহের তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তরের প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যে সমস্ত জমিতে ধানের পাশ কাটি আইসে, এখানে প্রাথমিক অবস্থায় 2-3 সেন্টিমিটার জলস্তর ধরিয়া রাখতইব এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ পাশ কাটি বের না হওয়া পর্যন্ত 5 সেন্টিমিটার জল রাখা প্রয়োজন। বিগত দিনে আর্দ্র এবং বৃষ্টিপাতের কারণে মরিচের মধ্যে ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। রোগ মোকাবিলা করার লাগিয়া আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিবা, প্রয়োজনে মরিচের যে ফল বা মরিচটা লইয়া বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবা। যখন আবহাওয়া পরিষ্কার থাকব, রৌদ্রোজ্জ্বল থাকব, তখন অ্যাজোস্ট্রোবিন 23 SC 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া আপনারা স্প্রে করতে পারেন। আপনারা এই বছর প্রচুর পরিমাণে আম পাইছেন, ভিন্ন ভিন্ন জাতের আম আমরা বাজারে দেখি, আর বিশেষ করিয়া আমরা এই স্থানীয় বাজারে কিন্তু প্রচুর আম্রপালি আম আমরা লক্ষ্য করিয়ার বাজারজাত কররা আপনারা, এবং ভালো দরেই কিন্তু আপনারা বিক্রি কররা। আম সংগ্রহ করার সময় আমরা যখন সংগ্রহ করি তখন এটার তাকি একটা কষ বাইর, এই কষ অনেক সময় একটার লগে আরেকটার লাগিয়া আমটারে নষ্ট করিলায়। এর লাগিয়া সংগ্রহ করার সময় একটার থেকে আরেকটার দূরত্ব 1 সেন্টিমিটার রাখবা। আমের সমগুণ বজায় রাখতে সংগৃহীত আম ইথানল 2 মিলিলিটার প্রতি লিটার জলে দ্রবণের সঙ্গে কিছু পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইয়া শোধন করিয়া নিবা। আপনারা অনেকেই পুকুরের মধ্যে চারাপোনা ফালাইছেন, চারাপোনা ফালানির কাজ অহনো চলের। চারাপোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করিয়া অবশ্যই নিবা, আশা করি আপনারা এই কাজটুকু করছেন। এছাড়াও পুকুরের চারিদিকের বাঁধ শক্ত করিয়া উঁচু করিয়া দিবা, যাতে কোনো অবস্থাতে বাইরের জল আপনার পুকুরের মধ্যে প্রবেশ না করে, যাতে বাইরের জল প্রবেশ করলেই মাছের ফোনা কিন্তু বাইরিয়া যাইব গিয়া। বন্যাপ্রবণ নিচু জমিতে পুকুরের চারিদিকের বাঁধ শক্ত করিয়া দিতেইব, আর সঙ্গে আপনারা পুকুরের চারিদিকে শক্ত করিয়া নেট লাগাইয়া দিবা, তাতে করিয়া কোনো অবস্থাতেই যাতে আপনার ফোনা বাইরিয়া না যায়। ফোনা ফালানির আগে যে সমস্ত মাছ আরেক অন্য প্রজাতির মাছ দেখায়, যেমন শোল, লাটি, কাংলা, চিতল, বোয়াল ইত্যাদি মাছ আপনারা অবশ্যই পুকুর থেকে ধরিয়া নিচুন, বা যে সমস্ত পুকুরে এই মাছগুলি আছে আপনারা অবশ্যই চারাপোনা ছাড়ছেন না। অনেকের বাড়িতেই হাঁস আছে, চারাপোনা ফালানির পরে হাঁস আপনারা পুকুরের মধ্যে ছাড়বা না। খেয়াল রাখবা মাছগুলি যাতে সঠিকভাবে আপনার পুকুরে বৃদ্ধি পায়। আপনার বাড়ির আশপাশ জঞ্জালমুক্ত রাখুন, আপনার মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আগে আমরা একটা জিনিস লক্ষ্য করতাম, বর্তমান সময় কিন্তু দুঃখের সঙ্গে খুঁয়ার এটা আমরা লক্ষ্য করি না। আমরা যখন হাল দেওয়ার যাইতাম বা হাল তাকিয়া যখন বাড়িত ফিরিয়া আইতাম গরু লইয়া, বা অনেক সময় বিকালের দিকে জমিতে কুড়খাড় দেওয়ার লেগে যেতাম, রাস্তার সাইডে দিয়া যখন জল জমা থাকতো অনেকেই দেখতাম খাখা জেঠা দাদা বাবারে যে এই জায়গাটা তারা খাটাইয়া দেরা খাটিয়া দেরা, জল কিন্তু রাস্তার সাইডে তাকিয়া ফট করিয়া নিচে জারকিয়া। রাস্তার মধ্যে জল জমা থাকলে দীর্ঘদিন ধীরে ধীরে ধীরে এই জলটা মাটির নিচে যাইব গিয়া, মাটিটারে ঢিলা করব, বড় বড় গাড়ি যখন যাইব তখন এই জায়গাটা ভাঙি যাব, আর এই জায়গা ভাঙলে পরে
আমার আপনার

সবার চলাচলেই অসুবিধা হইব। কোনো উন্নয়নমূলক কাজ আমরার এই সমস্ত অঞ্চলে যখন হয় বা বিভিন্ন জায়গাতেই সারা দেশব্যাপী যখন হয়, আমার আপনার সবার পয়সা দিয়েই কিন্তু এটা হয়। এটা যদি নষ্ট হয় আমার আপনার পয়সাটাই গেল, আর ফট করিয়া কিন্তু আবার কাজ করা সম্ভব হয় না। সুতরাং আপনারা একটু সচেতন হইয়া এই কাজটুকু করবা, এই সামাজিক কাজ করিয়া দিবা। পুকুরে বা যে জলের উৎস আপনারা ব্যবহার করবা, সেই জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পান করবা, রান্নাবাড়ার কাজেও ভালো জল ব্যবহার করবা।

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন, আকাশবাণী কৈলাস শহর, এখন কিষাণবাণী শুনবেন।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসরো আইসিআইজ আবারও আসরে আজকে একজন দাদাবাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
2: নমস্কার।
1: আচ্ছা, তো আপনার পরিচয় হান দিলাওকা।
2: আমার নাম শানি দত্ত, আমি গোডরেজ অ্যাগ্রোভেটের অয়েল পাম্প বিজনেসের সিনিয়র এক্সটেনশন অফিসার হিসেবে কর্মরত।
1: কৃষক ভাইরা কেমনে করিয়া ও বাগান উগান কর্তা, ওতার লই একটু আলোচনা করতে। তো শুনোকা আজ্ঞা কৃষক দাদা বাবুরা, আমরার দাদাবাবু আইসইন যে তাইন সুন্দর করে আলোচনা করবা, আপনার মন দিয়া শুনোকা।
2: যে অয়েল পাম্প প্লান্টেশন, যে ওই অয়েল পাম্পের বাগানটা, ওই ব্যাপারে আমি এখানে আজকের দিকে দুই বছর আগেও আমি ডিসকাস করেছিলাম এই রেডিও বার্তায়। আজকে আমি আরেকবার আর একটু বিশেষভাবে মানে বলতে যাব, কারণ আজকে আমরা যেই পর্যায়ে দাঁড়িয়ে আছি, আজকে দিনে আমাদের এখানে অলরেডি 2.5 বছরের প্লান্টেশন অলরেডি হয়ে গিয়েছে, যে অনেক বড় বড় গাছ আমাদের এখানে এখনও অলরেডি হয়ে গেছে। আমি যখন আগে বলেছিলাম তখন কিন্তু আমাদের কাছে সেই রকম কিছুই ছিল না বলার মতো, জাস্ট ওইটা একটা স্বপ্নের মতন ছিল আমাদের জন্য, আজকে কিন্তু এটা একটা বাস্তব। আমরা প্রথম শুরু করেছিলাম ত্রিপুরাতে 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে, আর সেইগুলো যে গাছ আমরা তখন লাগিয়েছিলাম সেগুলো থেকে কিন্তু আজকের দিনে কিন্তু ভালো ফসল শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওইগুলোতে আমাদের টার্গেট রয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে ওই গাছগুলোর বয়স 3 বছর পূর্ণ হবে, তারপর আমরা ভাবছি যে ওই ফসলগুলো আমরা কোম্পানি থেকে ওদের কাছ থেকে কিনে নেব, সেটা আমাদের মানে প্ল্যান। আমি সেটা স্টার্টিংয়ে বলছি এই কারণে, কারণ অনেকজনের কৌতূহল ছিল বা আমাদের সাথে অনেক কৃষক ভাই বন্ধুদের যখন কথাবার্তা হয় ওরা অনেক কৌতূহল থাকে যে অয়েল পাম্প লাগানোর পর আদৌ কি সেটাতে কোনো ফসল আসবে কি না, কারণ সেটা তো ত্রিপুরাতে আগে কখনো হয়নি। বাট আজকে দিনে আমি বলতে পারি যে ফসল হচ্ছে এবং সেপ্টেম্বরের মাস থেকে আমরা কেনা স্টার্ট করব।
1: আচ্ছা, খুব খুশির খবর।
2: আর যেগুলো মানে আমাদের মালয়েশিয়ার থেকে সায়েন্টিস্ট, ওনারা তো সবসময় 6 মান্থ পরে পরে ওনারা ত্রিপুরাতে এসে ভিজিট করেন অয়েল পাম্পের জন্য, অয়েল পাম্পের কী পর্যায়ে রয়েছে, কীরকম ত্রিপুরার আবহাওয়া ঠিক রয়েছে কিনা সবকিছু নিয়ে ওনারা যাচাই করেন। ওনারা যে বললেন যে লাস্ট ওনাদের যে ভিজিট ছিল, ভিজিট হওয়ার পর ওনারা বলেছেন যে অন্ধ্রপ্রদেশ থেকে এবং ওনাদের মালয়েশিয়া থেকেও ত্রিপুরার যে মানে গ্রোথ এটা খুবই ভালো। যে আমাদের যে অ্যাকচুয়ালি সাধারণত কী হয়, আমরা যখন ফার্মারদের কৃষক ভাইদের বলেছিলাম প্রথম থেকে যে গাছ লাগানোর 4 বছর পর থেকে কিন্তু আমরা ফসল কিনব, কিন্তু এখন মানে গাছের মানে সাইজ গ্রোথ ওইগুলো দেখে আমরা এখন ডিসাইড করেছি যে আমরা 3 বছর পর থেকে আমরা ফসল নিয়ে নেব, কেনা স্টার্ট করব। কারণ ওইগুলোর ফসলের সাইজগুলো অনেক বড় বড়। আপনার এখন আমাদের যারা কুমারঘাট পেশার তল আপনার আমবাসার আশেপাশে এবং মনুর আশেপাশে, কারণ প্রথম বছর আমরা প্লান্টেশন বেশি একটা করিনি, ওই সময় আমরা 124 হেক্টরই করেছিলাম নর্থ ঊনকোটি এবং ধলাই ডিস্ট্রিক্টে। এর মধ্যে যেগুলো মানে আমাদের ফসলগুলো আসছে ওইগুলোর ওজন মনে করুন একটা গাছ থেকে তো অনেকগুলো ফসল হচ্ছে, ফসলগুলো একসাথে আসে না মানে আপনার ধাপে ধাপে কন্টিনিউসলি 10 মাস অবধি আসে। গাছের মধ্যে কি হয়েছে মানে যদি গাছের মধ্যে সব কিছু খাদ্য ঠিকঠাক সময়ে পায়, ঠিকঠাক পর্যায়ে যদি পায়, তাহলে কি হয় সেই গাছে মানে

0: মহিলা ফুলের সংখ্যা খুবই বেশি থাকে, আর যদি মহিলা ফুলের সংখ্যা বেশি থাকে তাহলে মানে আমাদের ফসলও বেশি করে আসবে। এবং আমাদের এরিয়াতে কি হচ্ছে মানে পুরুষ ফুলের সংখ্যাটা খুবই কম, ম্যাক্সিমাম আপনার যেগুলো আসছে সেগুলো মহিলা ফুল। সেই জন্য দেখা গিয়েছে যে মানে আলটিমেটলি যে ফসলগুলো অনেক বেশি বেশি একটা গাছে আপনার অনেকগুলো ফসল করে আসছে। তো এটা আমাদের ত্রিপুরার জন্য খুবই মানে সুখবর,
1: সুখবর
0: আমাদের ডিপার্টমেন্টের জন্য এবং আমাদের মিনিস্টারের জন্য, এগ্রিকালচার মিনিস্টার, উনিও অনেক এই অয়েল পাম্পের জন্য অনেক ফার্মারদের প্রেরণা সবসময় দিয়েছেন এবং ওনাদেরকে সবাইকে মানে আগ্রহ জানিয়েছেন যে অয়েল পাম্পটা লাগানোর জন্য। বাট উনিও ওনাদের সাথে আমাদের লাস্ট দুই সপ্তাহ আগে মিটিং হয়েছিল, তখনও উনি বলছিলেন যে উনি আমাদের ফসল কোথায় কী হয়েছে উনি সেই ব্যাপারেও ইনফরমেশন নিচ্ছিলেন। তখন উনিও খুবই খুশি যে আমাদের ত্রিপুরাতে ফাইনালি ফ্লাওয়ারিং হয়েছে, ফ্লাওয়ারিং হওয়ার পর সেটাতে ফসলও এসে গেছে এবং ফসলটা আমরা দুই তিন মাসের মধ্যে সেটা আমরা ক্রয় করতে যাচ্ছি।
1: আচ্ছা, অন্যান্য কৃষক ভাইরা দেখেও মানে খুশি হইবা, যে খুশি হইয়া হয়তো বা তারাও উদ্যোগ নিবা আশা করি।
0: হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকগুলো এক্সপোজার ভিজিট করি ফার্মার্সদের নিয়ে, মানে এইগুলো প্রোগ্রাম আমরা সবসময় করিয়ে থাকি। এখন যতগুলো প্রোগ্রাম হচ্ছে ডিপার্টমেন্টের তরফ থেকে ওইগুলোতে আমরা সাধারণত কী করি, আমাদের নালকাটাতে একটা নার্সারি রয়েছে অয়েল পামে, সেই নার্সারিটি হচ্ছে মানে ইন্ডিয়ার সবথেকে বড় গডরেজ অ্যাগ্রোটে নার্সারি, সেটার এরিয়া হচ্ছে 21 হেক্টর।
1: আচ্ছা,
0: সবথেকে বড় নার্সারি অল ওভার ইন্ডিয়াতে।
1: আচ্ছা,
0: তা আমরা কৃষক ভাইদের নিয়ে ওনাদেরকে ওই নার্সারিতে ভিজিট করে আসি, ওইখানে ট্রেনিং সেন্টার রয়েছে, আগামীতে ওইখানে R&D সেন্টারও হবে। তারপর আমরা ওই কৃষক ভাইদেরকে যতগুলো আমাদের ফার্স্ট ইয়ার প্লান্টেশন ছিল যেগুলোতে এখন ফসল আসছে, কারণ আমরা এক্সটেনশনে এটাই বিলিভ করি যে সিইং ইজ বিলিভিং, মানে আমরা যা আমরা চোখ দিয়ে দেখি ওইটাকেই আমরা বিশ্বাস করি না। এতদিন আমাদের কাছে মানে কৃষক ভাইদের বলতাম যে আপনাদেরকে আমরা মিজোরাম নিয়ে যাব দেখানোর জন্য, কিন্তু তখনও কোয়েশ্চেন এটাই আসতো যে মানে মিজোরাম যদি যাই আমি যদি লাগাই আমারটা কী হবে। মিজোরাম তো আর ত্রিপুরার মতন এক্স্যাক্টলি তো সেম না, অল্প হলেও ব্যবধান রয়েছে, কিন্তু এখন আমরা কৃষক ভাইদের দেখাতে পারছি যে আমাদের মাটিতে যারা লাগিয়েছে কৃষক সেই কৃষকদের ফসল আসা শুরু হয়ে গেছে এবং ভালো পরিমাণে আসছে, এই না যে অল্প স্বল্প করে আসছে, প্রত্যেকটা গাছের মধ্যে ভালো কোয়ান্টিটিতে বড় সাইজের ফসল আসছে। এখন আসি, সেটা তো বললাম যারা মানে কৃষক ভাইদের অনেকজন কৌতূহলটা ক্লিয়ার হওয়ার জন্য, এখন আসি যে মানে কীভাবে আমরা যদি নতুন করে কেউ ওয়েল পাম্প প্লান্টেশন বাগান করতে যায় কোনো কিছু তাহলে কী করতে হবে। প্রথমত আমরা কী করি, যেমন আমরা গডরেজের পক্ষ থেকে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকেও আমরা অনেকগুলো গ্রামে গ্রামে প্রোগ্রাম করে থাকি সবসময়। যেই কৃষক ভাইরা আপনারা ইন্টারেস্টেড থাকবেন ওনারা আপনাদের বলবেন যে আমরা ইন্টারেস্ট রয়েছি, তারপর আমাদের কৃষকের যে প্লট রয়েছে ওনাদের প্লট ভিজিট করবেন, আমাদের গডরেজ অ্যাগ্রোটের স্টাফ অথবা ডিপার্টমেন্টের যে BLW রয়েছেন ওনারা প্লট ভিজিট করবেন, তারপর ওনাদের নাম আমরা পঞ্চায়েত সমিতি ওইগুলোতে নিয়ে ওদের নামগুলো আমরা কনফার্ম করে তারপর ওনাদেরকে আমরা চারা দিয়ে দেবো। তার আগে, চারা দেওয়ার আগে আরও অনেকগুলো প্রসেস থাকে, যেগুলো যে আমরা যে অয়েল পাম্প যে চারাটা লাগাই সেটা গাছ অ্যাকচুয়ালি তো নারকেল গাছের মতো অনেক বড়ো বড়ো গাছ হয়, তো সেই আর গাছগুলো আপনার মাঠের মধ্যে 30-35 বছর অবধি আমরা থাকি। তখন আমাদের কী অর্থ হয়, ওই যে গাছগুলোর যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব সেটা সাধারণত আমরা 9 মিটার বা 9 মিটার, মানে যদি আমি হাত দিয়ে মেজার করি তাহলে 19-20 হাত দূরত্ব বজায় করে গাছ লাগাতে হয়। সাধারণত প্লান্টেশন আমার কী করি, স্কোয়ার প্লান্টেশন করি। স্কোয়ার প্লান্টেশন করলে কী হয়, মানে চারটা কোনায় চারটা গাছ লিয়ে ওইভাবে করলে কী হয়, অয়েল পামের ক্ষেত্রে আমরা প্রতি হেক্টরে মানে 6x6 খানিতে আমাদের 123টা গাছই জায়গা হয়। কিন্তু আমরা কৃষকের মাঠে গিয়ে আমরা ওনাদেরকে লেআউট করিয়ে দিই, মানে স্টিক লাগিয়ে লাগিয়ে দিয়ে দিই যে কীভাবে ওই গাছটা লাগাতে হবে। সেটা লাগাবার টেকনিক হচ্ছে ট্রায়াঙ্গুলার সিস্টেম, 3 কোণায় 3টা গাছ লাগিয়ে ওই পদ্ধতিতে করতে হয়। সেটা আমাদের স্টাফ গিয়ে কৃষক ভাইদের প্লটে গিয়ে ওনাদের হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া হয়। ওই কারণে কী হয়, আমি যে বলছিলাম যদি আমরা স্কোয়ার সিস্টেমে করি তাহলে আমাদের 123টা গাছ জায়গা হয় 6x6 খানিতে, আর যদি আমরা ট্রায়াঙ্গুলার সিস্টেমে করি তাহলে আমাদের 143টা গাছ সেম জায়গাতে জায়গা, মানে আমার অনেকগুলো 20টা গাছ এক্সট্রা জায়গা হয় তখন। তাহলে যদি গাছ এক্সট্রা জায়গা হয় তাহলে আমাদের স্বাভাবিক আমাদের ফসলও বেশি আসবে,
1: আয়টাও বেশি।
0: কিন্তু গত যে 2.5 বছরের যে আমার এক্সপিরিয়েন্স ওইটাতে অনেকগুলো প্রবলেম দেখেছি। আমার কৃষক ভাইদের আমরা লে আউট করিয়ে দেওয়া আসার পরেও কিন্তু কৃষক ভাইরা অনেক সময় কী করেন, ওনারা মানে স্পেসিংটা কমিয়ে দেয়। ওয়েল পামের যে ওই স্পেসিংটা 9 মিটার 9 মিটার দূরত্বটা কিন্তু আমরা তো বানাইনি, আর এটা তো রিসার্চ সায়েন্টিস্টরা রিসার্চ অনেক বছর

0: করার পরে ওনারা ডিসাইড করেছেন যে 9 মিটার থেকে 9 মিটার যেতে দূরত্ব হয় এর থেকে,
1: লাগাইলে ভালা।
0: হ্যাঁ হ্যাঁ, যদি মানে আমরা এর থেকে দূরত্বটা কম করে দিই তাহলে প্রবলেমটা কোথায় আসে, তখন একটা গাছ আর একটা গাছের সাথে অনেক কম্পিটিশন করবে, মানে খাওয়ন নিয়ে, তার নিউট্রিয়েন্ট নিয়ে কম্পিটিশন হবে। তো ওই কম্পিটিশনটা হওয়ার ফলে কি হয় দেখা যায় যে মানে আগামীতে কি হবে, যে আমি যে বলেছিলাম একটু আগে যে মহিলা ফুল পুরুষ ফুল, কারণ একটা গাছে কিন্তু দুটো ফুলই আসে, যদি আমাদের স্পেসিংটা কম হয়ে যায় তখন কিন্তু ওই গাছের মধ্যে কি হবে পুরুষ ফুল আসবে, মহিলা ফুল কম আসবে। তাহলে আলটিমেটলি আমার কি হবে যে আমার প্রোডাকশনটা আসবে না, ইনকামটাও কমে যাবে। ওই একটা জিনিস মানে কৃষক ভাইদেরকে আমরা বলবো যে যদি আপনারা লাগান ওয়েলকাম প্লান্টেশন তাহলে কিন্তু ওই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে যে আমরা যেইভাবে আপনাদেরকে স্পেসিংটা দেখিয়ে দেবো আপনারা কিন্তু সেইভাবেই মেনটেন করবেন। যদি আপনারা ভাবেন না আমি একটু স্পেসিং কমে দিলে আমার অনেকগুলো গাছ আরও কয়েকটা জায়গা হয়ে যাবে তাহলে আমার ফসল বেশি আসবে, সেটা কিন্তু আসলে টেকনিক্যাল
1: একেবারেই ভুল।
0: সেটা আমরা দেখি অনেক সময় কি হয় আমাদের রাবারের ক্ষেত্রেও সেম প্রবলেম, এবং যারা আপনার সুপারি বাগান বানিয়েছে ওনাদের জন্য সেম প্রবলেম। সুপারি বাগানে আজকাল দেখা যায় জাম্পুয়ে যদি কেউ যায় ওনারা দেখতে পারবেন, বা আপনার ডামচোরার সাইডেও যদি কেউ যায় দেখতে পারবেন, ওইদিকে কি হয় সুপারি গাছেরগুলো মাথাগুলো নাই হয়ে যাচ্ছে, উপর পোর্শনটা গায়েব, সেম প্রবলেম। প্রবলেমটা ওই স্পেসিংটা খুব কম ওরা রেখেছে, কম রাখুন, কিন্তু একটা গাছে যখন ইনফেকশন হচ্ছে ওটার থেকে আরেকটা গাছে ইনফেকশনটা ইজিলি স্প্রেড হচ্ছে।
1: আর সুপারি গাছের আগা যদি না থাকে তাহলে তো গাছ লাগাইয়া কোনো লাভ নাই, সুপারি গাছের আগার মাঝেও তো ফসল দত্ত।
0: সেম প্রবলেমটা সুপারি গাছে সেম আপনার ওয়েল পাম্পও যদি আমরা স্পেসিংটা কমে দিই তা আগামী দিনের জন্য সেটাও মানে অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, কারণ একবার গাছটা লাগিয়ে দিলে তো সেই গাছটা আপনাদের কৃষক বাইরের মাঠের মধ্যে 30-35 বছর থাকবেই, তখন ওইটাকে আর কিছু করা যাবে না। তাই মানে ওই জিনিসটা আমরা তো সবসময় বলে থাকি, বাট আজকেও যদি আমাদের এই টক যদি কেউ কৃষক বাইরের শুনে থাকেন আর যদি ইচ্ছুক হয়ে লাগানোর জন্য প্রস্তুত হন তখন কিন্তু আপনারাও মাথাতে এই জিনিসগুলো রাখবেন অবশ্যই, যে আমরা স্পেসিংটা যাতে মেনটেন করে, কারণ স্পেসিংটা একবার ভুল হলে সেটা আর পরে আর
1: 35-35 বছরে আর কিছু করণ যাইতো না, আর এতে লস হইতে থাকবে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এবং লস হইলে কৃষক দাদারও মন খারাপ হয়ে যাবে, তাই নয় এই ব্যবসা বাণিজ্য থেকে ফাক্তারি দিতে নিবা।
0: আর লাগানোর পর যা যা ম্যানেজমেন্ট করতে হয় কখন কি দিতে হবে না হবে সবগুলোর বিষয়ে কিন্তু আমরা কৃষক ভাইদের সাথে রেগুলার কন্ট্যাক্টে থাকবো। আমরা কৃষক ভাইদের বাগানে যতদিন পর্যন্ত গাছ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু কৃষক ভাইদের সাথে আমাদের রিলেশন থাকবে, এই না যে আমি গাছ চারা দিয়ে দিলাম তারপরে আমি আর যাই না কৃষক ভাই কোথায় আমি কোথায়, এরকম কোনো সিস্টেমই নেই। কৃষক ভাইদের সাথে যতদিন ওনাদের বাগানে গাছ থাকবে ততদিন পর্যন্ত ওনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, যত টেকনিক্যাল গাইডেন্স সব কিছু ফ্রি অফ কস্ট ওনাদের দেওয়া হবে রেগুলার বেসিসে, ওইগুলো কোনো চিন্তা করার কারণই নেই। কীভাবে ফসল পাড়তে হবে, তারপর কীভাবে সার দিতে হবে, কোথায় সার দিতে হবে, মালচিং কোথায় করতে হবে, সবগুলো ডিটেলসই আমরা বলে দেবো। আরেকটা জিনিস যেটা আমরা অনেক কৃষক ভাইদের প্রবলেম মানে প্রবলেম না ঠিক ওনাদেরকে অনেকে বলে বা ওনাদের মনে অনেক সময় আসে যে মানে ওইগুলো ফসল আসার পর আমরা কী করব। দেখুন ফসল আসার পর এটা কোনো চিন্তা করার কারণ নেই, কারণ ওয়েল পাম্পের ক্ষেত্রে কী হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের স্টেট গভর্নমেন্ট এবং গোডরেজ এগ্রোভেটের মধ্যে MOU স্বাক্ষর হয়েছে, কৃষক ভাইদের মাঠে চারা পৌঁছানোর আগেই সেগুলো হয়ে গিয়েছে। যখনই কৃষক ভাইদের ফসল আসবে তখন কিন্তু ওনাদের ফসল গোডরেজ এগ্রোভেটের কিনতেই হবে, এটা ম্যান্ডেটরি কন্ডিশন। এটাই যে মানে একটা কালেকশন সেন্টার থাকবে, কালেকশন সেন্টার অবধি কৃষক ভাইদের জন্য নিয়ে যেতে হবে, নিয়ে গেলে ওই ফসলটা কিন্তু গডরেজ এগ্রোভেটের কিনতেই হবে, ওরা কখনো মানা করতে পারবো না যে আমরা ফসল কিনবো না। আর ওনারা অ্যাকচুয়ালি গডরেজ এগ্রোভেটের পক্ষ থেকে আগামী বছরের ফ্যাক্টরির কাজ শুরু হয়ে যাচ্ছে নালকাটাতে, তো ফ্যাক্টরি চলতে হলে তো আমাদের ফসল লাগবেই, তো এটাও ম্যান্ডেটরি। আগামী বছর যেটা গত বছর অলরেডি শিলান্যাস হয়ে গিয়েছে আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর হাত দিয়ে, আর আগামী বছর থেকে সেটার কাজ শুরু হয়ে যাবে 2028 অবধি আমাদের নালকাটাতে অলরেডি ওয়েল পাম্পের একটা ওয়েল এক্সট্রাকশনের মিলের একটা ফ্যাক্টরির হয়ে যাবে, এবং ওইগুলোতে যতগুলো ফসল আসবে সব ওই ফ্যাক্টরিতে দেওয়া হবে নর্থ অনুকুটি এবং ধলাই ডিস্ট্রিক্টের। এবং মিজোরামের যে মামির ডিস্ট্রিক্ট রয়েছে, মামির ডিস্ট্রিক্টের নতুন যত প্লান্টেশন হচ্ছে বাগান হচ্ছে ওই বাগানের ফসলও কিন্তু ত্রিপুরাতেই আসবে আগামী দিনে, কারণ আপাতত এই আমাদের গডরেজ এগ্রোভেটের নর্থ ইস্টের মধ্যে মিজোরামেই একটা ফ্যাক্টরি রয়েছে কলাশিবে, আর সেকেন্ড যেটা ফ্যাক্টরি সেটা হবে আমাদের নালকাটাতে। যত ফসল আসবে সব ফসল কিন্তু আমাদের ওই ফ্যাক্টরিতেই যাবে, তো বিক্রি করার জন্য কোনো টেনশন নেই। আর একটা জিনিস যে অনেকে ভাবে যে ওইটা তো প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট এন্টিটি, তাহলে কি মানে ওরা রেটটা কি করবে, রেটের জন্য কোনো চিন্তার কোনো

0: কারণে রেটটা ডিসাইড করা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, প্রত্যেক বছরের একটা রেট ডিসাইড করা হয়। ওই রেটের নিচে কখনোই যাবে না, কারণ রেটটা তো কোম্পানি ডিসাইড করছে না, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট করছে। কৃষকদের কথা ভেবেই ওই রেটটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই ডিসাইড করবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে রেটটা বলবে ওই রেটেই কিন্তু কৃষক ভাইয়ের কাছ থেকে কোম্পানি কিনে নেবে ফসলগুলো।
1: তো কোনো চিন্তা করার কোনো কারণও নাই, যেহেতু সরকার এটার লগে যুক্ত আছে, তারা খালি কৃষক ভাইরা খালি ফসল ফলাইতা, পরিশ্রম কর্তা ফসল ফলাইতা, টেকা ব্যাংক নিয়ে রাখতা, টেকাও কিন্তু ব্যাংকও আইব, কৃষক ব্যাংক ডিরেক্ট আইব। তো দাদু খুব সুন্দর আলোচনা শুনলাম, আমরা কৃষক ভাইরা নিশ্চয়ই উপকৃত হইবা, আর আশা করি কৃষক ভাইরা সামনে দিয়া এই সব ডিসিশন লইবা তারা এই বাগান করণের। আজ আসর্তনে উঠিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত,
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক আর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হ্যায়। দেশ কে 80% সে জ্যাদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा की गई थी। पीएम किसान योजना का पूरा

বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তিথি রবিবারে উৎপত্তি হল পুণ্যময় সত্যযুগ। এ যুগে পাপ নাই, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ অবতার। এ যুগে তারক ব্রহ্মণা।

অতঃপর কোন এক কার্তিক মাস শুক্লপক্ষ নবমী তিথি সোমবারে নেমে এলো ত্রেতা যুগ। এই যুগে এক ভাগ পাপ তিন ভাগ পুণ্য, বামন পরশুরাম আর শ্রীরামচন্দ্র অবতার। এ যুগের নাম

তিথি বৃহস্পতিবার, উৎপত্তি হল দ্বাপর যুগ। এই যুগের অবতার শ্রীকৃষ্ণ স্বয়ং এবং বুদ্ধ, অর্ধেক পাপ ও অর্ধেক পুণ্য, জ্ঞাননিষ্ঠ ব্যক্তিগণের আশ্রয় যে নাম।

অতঃপর এলো এই বর্তমান কলি। কোন এক মাঘ মাস পূর্ণিমা তিথি শুক্রবারে এই যুগে পাপ তিন ভাগ পুণ্য এক ভাগ, তাই দেখে পরম করুণ শ্রী চৈতন্য দেব অবতীর্ণ হলেন নবদ্বীপে নাম সংকীর্তন প্রচারের জন্য।

এতক্ষণ কিষাণ বাণী শুনলেন, আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ কিষাণ বাণী শুনলেন, আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: যতন খাকা হামিয়া ফারে তাবুক জেংজাগো চিনি তিনি হরনি ককবরক আবাই পান্দা আকাশবাণী আগরতলা পান্দানি পুইলাও তিনি খানালায়নে কগ্রবাইনি পান্দা কগ্রবাইনী পান্দাও পুইলা খানার জাগানে সাকবাইথাং সৈজা কক্লব সাবই খানারওয়ানে শর্মিলা দেববর্মা
1: নুকা আনি পুইলা কগ্লব নিমু খাসকনি থানিও অশাল শালব্রুম মলব ফিল যাগো বুমং সেলাই যাগো কক সানানি চেঙ্গই সিটি সিয়াতই আং আনি আমানি খুগ খনাওই ফাইমানি আনলপমানি ওয়াইং খিলিমানি চেকেব চেকেবই নিনি অখনা তখরাং তাবু বটঙ্গ খুঞ্জো বের যাগই আবলে আনি খাবাই গদাল যাক লামাবাই কঠক যাক সেলাইতে নাংয়া সাতংমা বনো আনি খাসুকনি থানি খনাওই সেরং নারকমা রাংচাক ককঠাইন মচমুইচবই নারকমা ইয়াশি বেসেতেই কলাই বোথাঙ্কা পেশার বাইখা ইয়া ফটং মানো কসার কচক কমানা রিলিয়া বনো আচাইথুং লাংমা মানই নবার তৈবার কাহাম মানই ও আনি রাংচাংনি আমানি কক তাবুনি কগলমনি মুং পৈতু তেই তামু খানানা তং খুশেদু নবার কবনই তোমাকো কতাল সাগুনো সেদু তামুহিনী সালাঙ্ক তৈপারি ওই শিকা খুঞ্জনি অং অঙ্করেই ফাইকেনা নিনি ককনি রসনায় কারিমাব বসক কবই বসক তাতাল বেবাক সাউইমানিয়া ফানো কিসালে শিও আং তৈয়া মিলিক না রঙিয়া মতম বাহাইসে সাহান না রঙ মনই মনই খাপাং তংটকই তঙ আং আনি থায় বেদেক বুবার বাই আং আহানো বইব অংনা অবনো পৈতো যাও আংলে তাবুনি কগলমনি মু কলব যাক সাকাও তঙ্গই বইন কলবই হৈনানি নাইও ইয়াফাং ইয়ারং বলাই বেদেক যত মাংন মনই কতক কলই নবার চাথানি বলাই সাহারই রিঙ্গুব লামালাই সুনাই হাতেও থাকায় রংন বিনিময়ানি ও খা চাংজাগৈ রিথারি ফাইবায়ও লাখো আতংনাই রক হামু মুয়ানি ককন খলটে খলটে রেসা মংসানামৈ সেও কঠমাব ককঠাই খরাংন তৈয়ই মুখ থাঙ্গ ফাইও আবুনু সিনি লেলামা জরাও খাই খনাও কনই ন কলব জাগৈ টংমাবা ফুনুক না নাইখা থাইফং বুফাংব বুড়ি ফং বুফাং সাগলব যাক বিশিং তৈ ফানো বথাই থাইসা বেসেতৈ সাল তাল ওয়াতৈ নবানী হামারি ন সানৈ বইন ফুনুক না নাইখা আংসি তঙ্গ অ বিশিংগ বোঝা যাক তাবুনি কগলমনি মু ইয়াখটম বুমলব থাইবাই মোচাঙ্গৈ মনে জাগরি হান তাকডুকনি রোয়াইমানৈ আমানি ইয়াক পাই আসুকদি মিলিক থামানি বুকরাঙাহাই আমা টাকলাংমা আমা লুবলাংমা বিনি তাং বিটি ন খলৈ আংব তাগো রিগনাই রিসা ইমাং নগৈ বখা বচাওই বসা বতৈন রেবৈ কলাংনা মুকুমু ফানো ইয়াখতম কড়াক ফানমান মাবাই হাবা কামানি নুলে নুকজাগো লিপ লিপ নাহারমা কৈ বলে নুগলাক মুকুমুই টংখাই লাইরিনাই এরেং এরেং তাবুনি কগলমনি মুং সামু নক ফাংনি ওয়ানছুকমা বাহাইকে নখুংন নাইথতক মাইবাই খুলবাই বিয়ালনি ইয়াকন কাকন বসাবতৈনি হামনা চানান মকল গফারেই ইমাংবাই লফসাজাগৈ টংজাও নাইসিংগৈ জরা খুরুম বুইনি সালন মানানো হিনৈ তামুনি আসে সেলেমা বাংখ অ বসাবতৈ রকবা বফা বানছুমা মকল থাইয়া নাহারমা কৈ খাদেক হিনু সাতং কপড়া ফুয়াতৈ রূপ রূপ শিয়ারি পামতৈ বেবাক বসাগতৈয়ৈ নাংরিনা রিয়া দুঃখ মান্নানো সায়া সাকলম বয়ার কচাং মানৈ টংথুং হায়ং হান মোচাংরে তাকজাক বুইনি নাইসিক সানামনা আশুক জরাতৈ বখরকন সামুঙ্গ ফনাংয়াখাই বাহাইকে সেকাঙ্গ ইয়াপুরি সেওয়ৈ মানবা তাবুংনি কগলমনি মু বড় অংখনা খাবাং দুনগৈ মকল লকসাওয়ৈ নাইতুকু আং আয়াং ইয়াং বড়ব নং বড়ব নুকন আনি কমাজাক রাংচাংনি কটকনি রাংটাংন কমাজাক খাপাং বসকসে হিলিক মৈতমান মানৈ রেকে রেকে ওই টঙ্গ সাকবাই সিংবাই টংটুটি চাতু

0: টংমং কৰি খাওয়ো গিও কিফিল কিফিলি ফাইও নন নুকঠক নুকঠক তেসে সাম ফাদে ফাইন নংলে আনি আফানি রিউই কলাং যাক বড় উংখনা নং বা তাবু কলাই টংখনা কচং চংক্রবই তাবুনি কগলম নিমু সাক সাক চাথুং চায়েথুং জানি জানি থাইও যতন সয় সা বলে কয়খা সা বলে পেংখা মায়নি খুড়িও টঙ্গই সংসানি রাইডা কবল না নাঙ্গই হরনানি নাঙ্গো পাইয়া পুইয়া ফানো সসাও খাবাই থৈন সতনো হামাবাই স্রাবসানি বাগৈ সেফাইও নবার কতর থাকৈ থাঙ্গো কিফিল ফাইও ও নাইথকায়ঙ্গো মনৈ সাজাক সাতকমা পগৈ ও খালিসাবো খাবিনি আসুক দে কাহাম নং টংটি সাক সাক ওয়ানছুগো বনো তাবুনি কগলম নিমু থংনক খানো খুলগৈ সানা নিমু চুঙ্গো খানি চুজাক কগ্র বম রংন কিসা দে হেলেংন খাচুকন সাবৈ নক বিশিঙ্গ নকনি ককন দগাও বেরৈ আংলে বায়ব সংনি খলাও ওয়ারাক ওয়ারাক মারে কিসিং সংব খাপাংনি দগান খলবৈ পান্ডাও মজাং সারে টংফাইবায়ো আহা অলাংমা নং তামসং মরক মারে বসং জগো কাহাম দে টং আনি খুব পেরিয়া সকাং খাজুনি খুম্বার সে কটক কলৈ সাও কাহামন ফিয়াবা আনি লাঙ্গাও থংনকনি বুবার মতম সাজা তাবুনি কগলম নিমু হরনানি হিলিক আচুগৈ বসাইয়াই খনাউই টংব নুগুই টংফানো পাইলাইয়া হরলাইয়া সাসা পপগ্ন ইয়াক বারো গিয়া নখানো নাইসাই টংখাই বন ফুনুগৈ মানিয়া দুই কত তরৈলাই মানো খাসি সিংজা গিয়া কচক টংমানো কাকলাই কলাং মানো মৈতো মানিয়া না বন টংটতৈ চাতই খাপাং কিয়রৈ থৈব সতনো আচুকনারিয়া কুসুম কচক নরৈ সুয়ৈ কাহাম কসেরাং নুকনামু চুংনৈ হরনাই নিহিলিক হরিয়াবাসিয়া রুজজাক সিমি সিনুগো আনি পাইথাক কগলম নিমু মাতই হায়ং কতর কথাং টংনানি মানবো খালাংমা বইন সলৈন আমবো নাইথংনা মুচুঙ্গো খানি কগ্ন সাবৈ আনি আমানি থানি ও সমতিয়া নিনিবা তালি খাও তাম সেই রহর কাইথসা সালবুরুম বুরুং ওয়াটি কলাইচাক মকল নুকসানারিয়া বাবু ও তাঙ্গো ফাটানি সামু আমা নাইকলো নখুংনি বিতি অর সাজকনি খাপাংচাংনানি আমানি খুড়ি নাঙ্গো আমা সিবিনি মা তয়ং ফানো বাবুলে বিনি শাকনি চামা চায়ানো কিসা নাহারৈ টংনানি রিদি খাচাং রে হামবাই
1: আশুক জরা শাক বাইথাং সেজা কক্লব সাউই খেনা রেখা শর্মিলা দেববর্মা কক্রবাইনি পান্দাও তাবো খেনার জাগেনে শাক বাইথাং সেজা কথমা বসা সাউই খেনা রোয়ানো শ্যামলি দেববর্মা
2: নি নং বসকাং আনি শাক বই থাকসিজাক কেরাং কথমা কাইসা সাইখনার নাই কেরাং কথমানি মঙ্খা দাবুরানি কেরাং কথমা অবনি বেদের থাম মসুকবাই সিংহনি কথমা হাতি বারসা শিরগুই ফাইখাবা চা শালনি শারিক জরাও পালখে কুথুম লাই ফিখা লাই থাংজাক লামথাই রক বলাইয়ই পালখে আচুক লাইজাক আচু ফাইনানো নাসিং টংলাইজাক চানুংতি যুগিতা বিরাট সালু সাহেব সজল কাজল চাকতি আফু আকসং আচুব হাইলে জরা খাজাকনি বিশিঙ্গন ফাইসক ফাইখ তিনিখাই দাপাসুক জায়গা আবুনি বাকি সক ফাইমা লগে লগে ন চানুংতি নাগিও হিন্দি বা চানুংতি দুমা বাইসা সুগি নাহার গ্রাদি চানুংতি ব দাবুরা সামা লগে লগে ন দাবুরানি ইয়াকনি দাপা নাওই নগান্তি ফাইসিং দাপতি দতরক থাঙ্গই দোমা বাইসা সুগৈ নাই ফাইও সানংতিনি বোমা হরনি বাগৈ মাই মৈসং টংমানি জরা অংমা বাই কুসু হকি বথরাই কতর কত নমানি ফাইকে জানংতি ব আবনু নগৈ দাবুরা বেলাই খাতং থকজাগো তাই সানংতিন খাকা হামিয়া ফারো সানুংতিনি ইয়াকনি দাপা নাওই দাবুরাব স্রাবসা দুমা নং নাখা কুসু হামজাগৈ দুমা কললক কললক কললক খলায়ৈ নঙ্গৈ বুকুক তিসাওই হকু সাকারি হরৈ সাও তাবুকসে দুমা নং মাহাই মাতংসু আহাই সাওই দাপান বেড়াওই সাও দহিনকাই তিনি নি কেরেং কথমা সানা চ্যাংলাই শিওয়ানতা যতন পালখে সাও ই আচু চেংসিদি আচু সানা চেঙ্গো দিন সারসা মুসুক মাসা জাবরা চাতে চাতে বাহাই খেব বলং বিশিঙ্গ সগরিখা তেরসে মানলিয় ব

ইয়াং সাজরা জরা লাই সারিক সাল গরব না নাইখা নগ কিফিল না জরা সফাইখা আবুনি বাগৈ নগ কিফিল না নাই তম জরাও নোখা লামাও সিংহ মাসা বাতা যাক আর সিংহ নগৈ মশু কিরে যাগৈ বেলায় হওয়া না যাকা বতি নিলে মতি নিলে বাহাইকে নগদ সগৈসিনই তেলিলে ববাই ওয়াথার যাজাক সিনাই আহাই হিনই ওয়ানসুগৈ নগদ থাং মান্নালি এতে নিলে লামা লাম নৌজাগলিয়া অঙ্গই মশুক তাই পয়সা বলং বোখাগো ফিরগৈ থাঙ্গো ইয়াঙ্গো সিংহব বিনি উদং উদং ইয়াপরি সেও হাইখে মশুক তরুক তরুখে বলং বিশিং তেই বথাঙ্গি পায়ু হেমই থাংতে থাংতে তাই লামা লামসে নৌজাগলিয়া বলংনি পাইথাক বোখাগো সগৈ রইখা আরো থাঙ্গই নগৈখা কিসিসা তৈ গনাং হা লে লে অংজাক আবুন কারই তাই থাংমান্নানি লামাসে গরিখা আবুনি বাগৈ আ তুই লেলে হারপেক ফাইসিং হেমই থাংনা চেঙ্গ হেমই থাঙ্গি নাইমালে কিসিসা সগৈমা উল তাই ইয়া পিছে সেউই মানলিয়া আরো নয়াকুং হাবই গলগৈ তংখা গসাউসে থাংমানলিয়া তাই আরো নয়াকুং বক যাওই তংখা সিংহ মশুকনি আবেবাক তমরংন নাইসুকি তং তাবুক সিংহ সাইমানখা মশুক তাই কুতুল মানলিয়া আবুনি বাগৈ সিংহ খা তংথক যাগো তাই সেরাবসা আহা লে লে জাগানি হামিল জাগাও আজুগো তাই সিংহ ওয়ানসুগো তাবুকলে তাই ওয়ানানা করিখা মশুক তাই ইয়গৈ থাং মানলিয়া তাবুক বন আসুগুই ওয়াঠারি চাউই মানসি নাই দল লগ্ন রিহিনৈ অল ওয়ানসুকা ইহি পইলা আংসে চাউই নাগ্রানা বিনি বাহান্ন আবুনি উলসে আং চাবাইয়া হিনখাইছে আনি দল রং নিহিনই তবুই তাই ওয়াইসা পালখে তংথকলাই বন চাউই খিপি পাইনাই হাই হিনে বম মশুকনি ফাইসিং লাম রুনা চেঙ্গো ইয়াঙ্গো মশুক তাই ইয়কনানি লামা লাম নৌজাকলিয়া মশুক ওয়ানসুগো তাই মতাই রগ্ন সুইব মতাই রক নুন শিশিনাই নুন সাইমানচিনাই তিনিলে তাই বানচিনা করিখা হাই হেনে ওয়ানসুগুই তাই বৈশা ইয়াপিড়ি সেনানি চাইতগো নাইমালে তেই বসে কুথুগ ইয়াকুং হাবই কলগৈ থাংসিউ তাবুকলে তাই লরি সে মানলিয়া তাই ইয়াকুং ব দিশাইসে মানলিয়া ইয়াং সিংহ ব তরুক তরুক হিমুই ফাই দঙ মশুকনি ফাইসিং কিসিসা হিমি থাংমানি উল নোখা সিংহ ব ইয়াকুং হারপেক বিশিঙ্গ হাবই কলগৈ দংখা তাই ইয়াপিড়িসে সুকাগৈ মানলিয়া আবুনি বিশিঙ্গ সিংহনি ইয়াগংলে মশুকনি সেলাই তে বারা হিনখাইবা আবুনি বাগৈ মশুকনি ফাইসিং আশাক আগগৈছে মানলিয়া কিসিসা থাংমানি উলন ইয়াকুং হারপেক বিশিঙ্গকে লগৈ থাং পাইখাবিনি তাবুক সিংহ তাই মশুক মোখাং নাসিগলাই নাসিগলাই ফিয়াবা কেব কেবন রমই মাইনিয়া তাই ইয়াপিড়িব সকগৈ মানলাইলিয়া গনৈন তাবুক মোখাং সামলালাই খরকসা খরকসানো নাসিগলাই যাক আফ্রুন মশুক সিংহন সঙ্গ তামনি নি কেব মালিক দে তো মশা সাও মালিক ও বলংনি মালিক ব আংন ও বলংনি বুবাগ্রা ব আংন আংসে ও বলংনি মালিক হিনখাই তাই সাবানি মালিক দংনাইবা হাই হেনে ব খরাং মশাওই গংরগৈ পঙৈ খনারো মশুক সাও নিন মালিক মানি তাম লাভ দং নং অরণি কতলসে থাংমান গলা হিনকাই সিংহ মশুক ন জলি জাগৈ সাও নং তামনি আনো আহাইখে কক সাউই তং তাই সাও নং ব আং হাই ন হারপেক লুকজাকবলা আফ্রু ন মশুক সাই খনারো সিংহ নং সাউই দেমান আনি মালিক তংমানি কক ন তাবুক সানজা অঙ্গানো আনি মালিক নগ থাঙ্গানো নগ সগৈমা উল আন নগ নগিয়া হিনখাই ব আন রুতুগুই ফায়ান আন নগ তালাংনা বাগৈ ব আন রুতুকতে রুতুকতে বলং বিশিঙ্গ রুতুগুই ফায়ানো তাই আন অরণি কারে ওই তিসাই তেলাঙ্গানো হাই হেনই কক সালাই তংলাইমানি জরাও ন কুবুই কুবুই ন মশুকনি মালিক মশুক ন রুতুগুই আরো ফাই সফায়ু মশুকনি মালিক আরো ফাই সফাইমানি উল লগে লগে ন বুঝুই মানখা বিনি মশুক বাহাইকে অজংজালক লক্ষা হনই ব অ সিংহ বাই রিফ্রিকজাকমানি বাগৈন অজংজাল সফাইখানা হনই খাও অচমই নাখা আবুনি বাগৈ মশুকনি মালিক মশুক ন তরুক তরুখাই আ অতলা বিশিংনি কারিউই হারেপ সাকাও সতনি তেলাঙ্গ আফুরু মশুক তাই মশুকনি মালিক সিংহনি ফাইসিং

0: নাহালাই দংলাই সরাবসা সিংহনো উতলানি কারি না মজুং জাগলাই ফানো গাড়ি লাইলিয়া তামনি হিনমালে সিংহনো উতলানি কারি খা হিনকাইন সিংহ বরং নসে ওয়াথারি চাই সিমনাই হিংকাবা আবনি বাকি নাহার সিমি টংলাইছু বন উতলানি কারি লাইলিয়া আবনি উলো মালিক মসুক নগ তালাঙ্গি থাঙ্কা আফুরু নানুংতি সাও দাবুরানো বা ও মসুক বা সিংহ বই ওয়ারি যা যা খামুম বলে হায়া দে আচু আচু সাও হায় কে তামসা কপাল কাহাম হিনকে বা হাই কেন বানচুই মানো তা আবনি বাকি খা কাহাম তাই বখা কথার টংনা নাঙো নইয়া দে তাই মোতাইনব সুরি টংনা নাঙো খাবাই মোতাইর খা কাহাম তাই খা কথার বরকন বিনি বসকাঙ্গো যে সানো জঙ্গাল কতর ফাই দংফাইতো আর জঙ্গালনি ইয়াকনি ইয়কনানি লামা ফুনব তাই মোঠাঙ্গই তনো অর মসুকুংখা কথার বখা গনাং ফিয়াবা সিংহলে কথার বখায় তামনি হিনমালে বলে মসুকনি হাইমে নাই বন বথার চানা ওয়ানসুগু চাকতি সাও আটু নিন কথমা খনাওই বেলাই খেন খা তং থকসুকা তাই খা বসরাং সুখা সঙ্গব চিনি খানো মসুকনি হাইখেন কথার তনানি চাইতংনাই আচু সাফিও বেলাই কাহাম মনসুক আমি খেন তংবাদি দু চানং রক নরক আহাইকে খানো কথা তনখে নরক ব সালচা কাহাম ওই অ হায়ুং মোথাঙ্গই সাকন বাইথাঙ্কাই তন মাননাই যতন পালকে সাও ই আচু যং চাইতংনাই যতন খাবাই আচু সাফিও দাকন হাইকে হরব থুকাবা হরন বাজালাইছি অনতা তামে হিনবাই নরক জানুসং ফেবা ফাইনাই হাতেও তাইবাইসা মালাই লাইনাই আগক নরং না রে কলাঙ্গ যুগিতা সাও হিনখাই কথমা নিপাই থাকনি ককন সালাই বাজালাইছি অনতা আচু আচু সাও দ সালাই দিতা আফুরন যত পালকে সালাই আওয়াতককে নখা সাকা মাইরুম তুই বুফাং সাকা মাই ককে দুঃখী থাং সুখী ফাই হাইকে কক সালালে যতন জানি জানি নগ থাংলায় হর গাহাম ইয়াফাল্লাই আচুব বিনি দাপা নাওই কিসি চা কসুবই হেমই থাঙ্গু নক ফাইসিং আওয়াতককে অরণানি কথম পাইখা
1: আশুক জরা কক্রবাইনি পাদনাও কথমা সাবি খনার খা শ্যামলি দেব বর্মা পান্দাও তাবো খনার জাগাইনে জাদুনি রচাপু
2: Yeah.

자두노 탕갈레 말라냐 너 탕갈 보노고 보이다모노 모자도 가월에 왕충마 방뜨

আসুক যারা পুতুল দেবর মানে খরাংবাই যাদুনির চাপং খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্য পাইখ্যা আছি নীতিনী হরনি ককবরক আওয়াই পান্তা আবুনি ইয়াগুলো খানার জাগানে স্পেশাল ব্রডকাস্ট অফ এক্সক্লুসিভ ইন্টারভিউ উইথ হাই কমিশনার অফ ইন্ডিয়া টু অস্ট্রেলিয়া আবুনি ইয়াগুলো খানা বাইনে কলকাতানি আওয়াই খ্লাইজাক বাংলা ককতমা

0: আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লারিতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া নয়জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ছজন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোঝিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাকাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাকাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরিনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরিনে তার দুদিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরিনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
1: ফুটবল বিশ্বকে সবচেয়ে লোকপ্রিয় খেল মে সে এক। এ খেল উৎকৃষ্টতা, একতা ও খেল ভাবনা কা এক অনুপম উদাহরণ। ফুটবল লোগো কো এক দূসরে সে জোড়তা। খেল ভাবনা কা মহত্ব কেবল খেলো তক সীমিত নেই, এ এক মহত্বপূর্ণ জীবন মূল্য জো হামে সমানতা, সহযোগ ও বিপরীত পরিস্থিতিও মে ভি দৃঢ় বানে রহনে কি শিখ দেতা।
0: রাষ্ট্রপতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 এর খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক

সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি কক্তমা ভূভাগ রকংখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী সাকা লোকরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামুং কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবুতাংন চেঙ্গেরেখা তাবুকনি সিমি হাস্তে বেবাগ রং নগর শালব্রুম রংনি সেবরনা সকাং বসং রচাপ মং বন্দে মাত্রাম তেই জনগণমন রচাপনানি নাংনাই হিনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুটবল হায়ুং কাপনি প্রি কোয়ার্টার্স ফাইনালনি পাইথা কাইনি ম্যাচ থা অংখরানো কাইব্রী হাগতর তাবুক কক্তমা শুক্রবৈ মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী সাকা লোকরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামুং তিনি জাকার্তা ও ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রপক্ষক প্রভু সুবিয়ান্তু বাই বখাকনি ককলাম সালাইমানি উলক থাজা কক্তমা থুমনাই রগ্নি থুম ব অকগ্ন সাকা মোচাং মৌদি সাকা ভারতে ইন্ডোনেশিয়ানি বিশৃঙ্গ তিনি বখাকনি মুংসই রলাইখা আবাই ইন্ডোনেশিয়ানি লোকরকনি বাকি কুচুক বেরেমনি তাই মরক মারি ক্লাইবাই ভারতনি বিথি বরাই লাইতে সাকে মানানো ইন্ডোনেশিয়ানি সাক নাই নাই তাই সাকাম সেবু খ্লাইনাই রগ্ন সামুক্রং খাইনাও ভারত চুবাচু রুয়ানো মন্ত্রীপক্রক সাকা বাবাইনি হা কতনি হামক্রাই নাইমথাং তাং সেপ্তাই রং অবহাই বাবাই রগ খুসা জাকথাই হামক্রাই অঙ্গানো
1: ভারত আর ইন্ডোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হ্যায় হামনে ইন্ডোনেশিয়া কে সাথ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: কথাজা কক্তমা থুমনাই রগ্নি থুমো ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রপক্ষক মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদিন ইন্ডোনেশিয়ানি লুকুনি যত্তনি কুচুকুক বরম বিনতাং আধিপূর্ণা ইয়াফানা সাকলাইখা মন্ত্রীপক্ষক সাকা অবরম হাকতনি রেজাক রেজাক ভারতনি লোকরকনি বাকি বরম তে ইন্ডোনেশিয়ানি হামজাক মুংনি ফুনুক মারি
1: স্নেহ কে সাথ আদর কে সাথ ইন্ডোনেশিয়া কা सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है, भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है।
0: থাংনাই বিশিক বাবো তাংচুরু নাইখুং অ তাংচুরু নাইখুং বাই গদালজা খড়ক থামচি রেজাক লোকরকনি লাংমাবো কতাল হামারি তুবু কাহানি সাকা কেন্দ্রনি তাংচুরু মন্ত্রী অমিত সাহা দিল্লি কতালো তাংচুরু ককচং লাইনকনি ফিল বা সংসামা সাল পালাইমা পান্দা কক নারকমাবো মোচাংসা সাকা নৈ সাই নৈচি বা বিশি মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈদুলমুং বাই সংসাজাক অ নাইখুং তাংচুরু বাই গদালজাক দিখিল কতাল সরাই সরাই তাংসেপ গদালজাক তৈ বাতাইলাইমুং গনাং সামুঙ্গোস লাই তংখা মোচাংসাও সাকা নৈ সাই ব্রৈচি সিনিনি বিশিঙ্গ বস ইয়কমা মানমা সাল সারা পালাইয়ানো আপ্রু তাংচুরু এচবা কাইসা হামচাজাক ভারতনি বাকি কড়াক থং অঙ্গই সামুং তাঙ্গানো কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবুতাংন চেঙ্গেরিখা দিল্লি কতালো কক্তমা থুমনাই রগ্নি থুম কেন্দ্রনি হুকবার মন্ত্রী সাকা ও তাংবুতাংনি নাহারমুং অঙ্ঘা খড়ক নৈচি সাইনিব গবাং হুকবার এন্টারপ্রেনিয়র তাই খড়ক নৈচি রাশাই হুকবার খ্লাইনাই রগ্ন ফানবাংরনা বিকশিত ভারত ইমাংন মুখথাং খ্লাইনানি বাকি হুকবারনি হামক্রাই হামচাজা কামি তাই হামচাজা হুকবার খ্লাইনাই স্নামতি সানানি সাকা ফান বক্সিনকা ব সাকা হাপাং প্রগতি তাংবুতাংনি বিশিং খবজাক হুকবার খ্লাইনাই রগ্ন লয়খ্লাইমুংনি সামুঙ্গ তিসানানি ককসাব্য নাহারকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা পুর আমচাইয় লুকুরকনি যত্ত মানথাই সেপসাবনানি বাকি হাস্তে হাপাং খা রুসুগুই সামুং তাঙ্গি তঙ্গ তিনি আগরতলানি বরদুয়ালিব কতাল তাংজাক ওয়ার্ড টাংনক চেংমানি পান্দাব ব অকগ্ন সাকা ব সাকা হাস্তে হাপাংতাই পুর নাইক্রাই কথাউই আগরতলা আউলি হামক্রাইনি সামুং খ্লাই তঙ্গ মন্ত্রীবক্রক তংথাই যোজনাও খক

সাই নৈরা চুকু চিনি রাজাক রংসবাই খুশনি চি চুকু সাই চারা স্নে চি চার নগ্রানী নাহারমু নাহার যা কাহানিব খোসাখা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে নি উল নৈ বেরেম তৈব খুব্রী সাই থামরা নগ রাজাগানো বসাকা আগরতলা আউলিও স্মার্ট সিটি তাংবতাংনি সামুং অঙ্গী টঙ্গ আর খকবাড়া চারচিসা রাজাক রং বায়ানো ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন বিশেষ কায়দক সাইসনিরা নৈচিবা বাইথাংচুকজাক বদল সামজাকা আবনকারী ককনারেখা আগরতলা পুরনাইক্রাইনি মেয়র দীপক মজুমদার কেন্দ্রনি শাখা মন্ত্রী জে পি নাড্ডা খকাইয়া কাকজাক ভারত সামুংবুতাং নতেই বজাই যাই খাইনানী কবখা তিনি দিল্লি কেতালো কুচুক বেরেমনি ককলাম পান্ডা কাইসব ব খকাইয়া কাকজাক ভারতনি নাহারমু মানথানি ও শিকলারকনি নাংকুকমানী সামুং খাইথানী ফান বকসিনকা হাকতর গনাঙ্গী অ সামুংবুতাং নতেই ব দায়িত্ব খাইনানী বাকি ব মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম তৈ ন্যাশনাল ক্যাডেট ডকন কথাবই সামুং তাংনানী দাগিমুং রেখা পান্ডাব মানজাকা কেন্দ্রনি শিকলাতেই থং মন্ত্রী মানসুক মন্দাবিয়াতেই নাইমথাং মন্ত্রী ইয়াকসু সঞ্জয় শেঠ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানী বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তৈ টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ চ্যানেলস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেলও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো তাবুক নিশিমি বেবাগ রংনগ শালব্রুম রংনি সেপ রীনা সকাং বসং রেসাবমুং বন্দে মাতরম তৈ জনগণ মন রেসাবনানী নাংনাই মন্ত্রীয়ক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হদালামো অকক্ন শাখা শ্রেংনাই রকনি বিশিং হানো হামজাকমা কাহাম তংমুং তৈ বসং হামজাকমুং নতুই খা বাচারনা নাহারৈ হাস্তে হাপাং অকচং মুং নাহার কাহানৈ ব শাখা ওয়াতৈনি মল চয়াউই চং ফেরাংমান থগ্রেনানী বাকি চং ফেরাং মন্ত্রী রতন লাল নাথ তিনি আগরতলা ও কুচুক বেরামনি ককলাম পান্ডা কাইসা খ্লাইকা অ ককলাম পান্ডাও ব হাস্তেনি চং ফেরাং তংমুং চং ফেরাং সেপ নাহারনাই রকনি যত বেচেপনতেই ককলাম সালাইকা প্রিপেড মিটার রিচার্জ ও তাবুকনি কেতাল তাং সেপ সামুং নাংনানী বাকি ব বারজা নাজাক মথারকন দাগিমুং রেখা পান্ডাও চং ফেরান মন্ত্রী সাকা আকাবিকা দেরামুং বাই ক্রং সাসক থাইও চং ফেরাং দেরাকে দায়িত্ব দদ্র সেপ সাবরানী বাকি যত চং ফেরাং সামুং তাংনাই রকনো তিয়ার তংনানী নাঙ্গানো অ পান্ডাব সালথাং ত্রিপুরা সিপাহী জলাতে খোয়াই হাঙ্করনি চং ফেরাং নাইখুংনি অফিসার রক ভার্চুয়াল তৈ মানজাখা অ তালনি চুকু তৈ চি সালমারি হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ সংসার জাগানো ত্রিপুরা চা হামক্রাই নাইখুংনি চেয়ারম্যান সমীর রঞ্জন গু সাকা অ কুথুম লাইমাও নাইখুংবাই কর্ণাটক তামিলনাড়ু তৈ পশ্চিমবঙ্গ কাইব্রী মথা খকস নিরা নৈ চিদক রাজাক রাংবক সিনমুংন তৈ মুংসয় রেলায়ানো মালমাতা হামক্রাই নাইখুংনি চেতনবাই তিনি আগরতলা প্রজ্ঞা ভবন মালমাতা শাখাম নাইমথাংনতেই সেমিনার কাইসা সংসার জাখা আবনো চেঙ্গিরিখা তাংক্রা দীপা দিনায়ার সেমিনারও মালমাতা রকনি কেতাল বেমার তৈ বেমার হামরানানতেই শুক্রবুই ককলাম অংখা তাবুক হায়ুংকাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুংকাপনি প্রি কোয়ার্টার্স ফাইনেলনি পাইথা কাইনি ম্যাচ থংনা অংখরানো কাইব্রী হাকতর ফুটবল থংক্রং লিওনেল মেসিনি আর্জেন্টিনা মিশরবাই থংলায়ানো ভারতনি জরা তিনি হরনি দামসুকু সতী থামচিব আবনি উল হর দামসা সতী থামচিব থংলায়ানো সুইজারল্যান্ড বাই কলম্বিয়া ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবলনি সুপার লীগ কপ্লাইয়ংখা জম্পুইজলা প্লে সেন্টার উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংমুঙ্গ জম্পুইজলা ব্রৈ বুকজা গোলনি ফেরবাই ইকফাই ফুটবল ক্লাবন মেচেনখা তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রীয় হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্কি কবাং খেওয়াতেই ওয়াউই মানুহনি হজাক মুংরেখা নবার্তিবার নাইখুং খনাশালনি সাকানি তুংমারি তঙ্গানো থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিসা দশমিক ব্রৈ ডিগ্রি তাই খামানি নৈচি থাম দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শারিকনি দাম বা সতী থামচি জরা ওয়াতেই ওয়াখা নৈচি থাম দশমিক সা মিলিমিটার ককতুমা পাইনানি সিকাং ককতুমা বুবাক রক তৈবাইসা সাফিরু মন্ত্রীবক রক নরেন্দ্র মৌদি সাকা লুকুরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামুং কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবতাংন চেঙ্গে রেখা তাবুকনি সিমি হাস্তেনি বেবাগ রংনগ শালব্রুম রংনি সেবরনা সিকাং বসং রেচাপমুং বন্দে মাতরম তৈ জনগণ মন রেচাপনানী নাংনাইহিনী

থকা মন্ত্রীয়কলা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুটবল হায়ুংকাপনি প্রি কোয়ার্টার্স ফাইনেলনি পাইথাক কনৈ মেচ থা অংখরানো কাইব্রী হাগতর ককব্রক বাই ককতুমা পরিমু তিনি নিবাগী অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি সতী ব্রীচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পুর নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার বর্দোয়ালিতে নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার এবং পুর নিগম যৌথভাবে আগরতলা শহরে উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1,292 কোটি টাকা ব্যয়, 79,878টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 76,000-এরও বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরের দ্বিতীয় পর্যায়ে আরও 4,300 ঘর দেওয়া হবে। তিনি জানান, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে, এতে ব্যয় হবে 581 কোটি টাকা। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে 6,725টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণমন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং জাতীয় চেতনা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তিনি জানান। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 5 বছরে সমবায় মন্ত্রক সমবায় খাতের সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষের জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছে। নয়াদিল্লিতে আজ সমবায় মন্ত্রণালয়ের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এই মন্ত্রক সমবায় পরিমণ্ডলকে একটি আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিচালিত এবং প্রতিযোগিতামূলক রূপে রূপান্তরিত করেছে। মন্ত্রণালয় সমবায় খাতের প্রধান প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করেছে এবং এর উন্নয়নের জন্য একটি বিস্তারিত রূপরেখা প্রস্তুত করেছে। তিনি বলেন, 2047 সালে যখন দেশ স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন সমবায় আন্দোলন একটি সমৃদ্ধ ভারতের জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহক পরিষেবার প্রতিটি বিষয়ে পর্যালোচনা করেন। প্রিপেড মিটার রিচার্জে আধুনিকতা প্রযুক্তি ব্যবহারের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নির্দেশ দেন। বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা প্রদান করতে সমস্ত বিদ্যুৎকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আধিকারিকদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন। হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তিনি বৈঠকে গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা, সিপাহী জেলা এবং খোয়াই জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল 20,000-এরও বেশি কৃষি উদ্যোক্তা এবং 20 লক্ষ মানুষকে, কৃষককে ক্ষমতায়ন করা। বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর এই প্রকল্পে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 9 এবং 10 জুলাই হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ আজ জানিয়েছেন, এই সম্মেলনে নিগমের সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের 4টি সংস্থা 726 কোটি টাকা

নিয়োগে মৌ স্বাক্ষরিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণে ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আজ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ভারতীয় ঔষধ আরও সহজলভ্য হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভারত অবদান রাখবে। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রাধিকার করেছে।

0: মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আজ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ভারতীয় ঔষধ আরও সহজলভ্য হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভারত অবদান রাখবে। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রাধিকার করেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবী কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হ্যায়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কে সলিউশনস সাঝা কিয়ে হ্যায়। আব হম ইস সহযোগ কো নেক্সট লেভেল পর লেকর যা রহে হ্যায়। হামারা হেলথ কোঅপারেশন দোনো দেশো মে কোয়ালিটি হেলথ সার্ভিস সুনিশ্চিত করনে মে অহম যোগদান দেগা।
0: যৌথ সাংবাদিক সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়ার প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান বিনোতাং আদিপূর্ণা প্রদান করার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান দেশের কোটি কোটি ভারতবাসীর সম্মান এবং ইন্দোনেশীয়দের আবেগকে প্রতিফলিত করে।
1: আজ সুবা মুঝে বহুত স্নেহ কে সাথ আদর কে সাথ ইন্দোনেশিয়া কা सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है, भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है।
0: প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সচিব দীপা ডি নায়ার। সেমিনারে পশু পাখিদের নতুন রোগ এবং তার নিরাময় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ নয়াদিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি টিবি মুক্ত ভারতের লক্ষ্য অর্জনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। দেশব্যাপী এই অভিযানকে ত্বরান্বিত করতে তিনি মাই ভারত, ন্যাশনাল সার্ভিস স্কিম এবং ন্যাশনাল ক্যাডেটদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। কৃষকদের থেকে রবি মরশুমের ধান কেনার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে শান্তির বাজারে। মহকুমা শাসক তরুণ কান্তি সরকার জানিয়েছেন, জোলাইবাড়ি ও বেতাগাতেও ধান ক্রয় করা হবে। ঊনকোটি জেলা প্রশাসন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ কৈলাসহর সার্কিট হাউসে 150 জন মেধাবী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা, জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেববর্মা। কৈলাসহরের মনু নদীতে আজ বিপর্যয় মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়। কৈলাসহর মহকুমা প্রশাসন এবং এনডিআরএফের প্রথম ব্যাটেলিয়ান এই কর্মসূচির আয়োজন করে। সিভিল ডিফেন্স, আবদামিত্র, মৎস্যজীবী, নৌকার মাঝিসহ সাধারণ নাগরিকরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, মহকুমা শাসক শান্তিময় দেববর্মা, এনডিআরএফের সাব ইন্সপেক্টর ডেনিস লুথা প্রমুখ। খেলার খবর। ফুটবল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের শেষ দুটি ম্যাচে নামছে 4টি দেশ। মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে ভারতীয় সময় আজ রাত 9:30। এরপর রাত 1:30 ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগে টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে জম্পু জেলা প্লে সেন্টার খেতাব দখলের পথে এগিয়ে গেল। আজ সুপার লিগের তৃতীয় খেলায় জম্পু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পু জেলা 4-0 গোলে ইকফাই ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 23.1 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পুর নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ

0: বলেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জনগণের কল্যাণে ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

আকাশবাণী কৈলাসহর, এখন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনবেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: বুঝি, শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা আমাদের আজকের বিষয়। দশম শ্রেণীর বিজ্ঞান পড়াবেন শিক্ষক শ্রী রূপক দেবনাথ।
1: হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো আশা রাখি। লাস্ট ক্লাসে আমরা তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম, তড়িতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমরা তড়িৎচালক বল বিভব প্রভৃতিগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এখন শুরু করব যে ওহমের সূত্র এবং রোধ। দেখো খুব ইম্পর্টেন্ট এখন যে ইয়েটা, ওহমের সূত্র বলতে কী বোঝায়, পরীক্ষাতে আসবেই, প্লাস যখন ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু খুব দরকারি। এবার দেখো ওহমের সূত্র, মনে রাখবে সবাই যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো বোঝা গেল না, যে কোনো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ বিভব প্রভেদ যদি, বিভব যদি দুই প্রান্তের এক প্রান্তের বি এ হয়, অপর প্রান্তের যদি বি বি হয়, আর বি এর তড়িৎ বিভব বেশি, বি এ বেশি, বি এ গ্রেটার দেন বি বি হয়, তাহলে ওই বর্তনীর মধ্য দিয়ে যে যদি তড়িৎ প্রবাহিত হয় আই, তাহলে বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, ওইটাই হচ্ছে ওহমের সূত্র। বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, বা আমরা ভি এ মাইনাস ভি বি রে লিখতে পারি, শুধুমাত্র এই ডিফারেন্সটাকে যদি আমরা ভি ধরি তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এইবার এখানে একটি ধ্রুবক আমাকে ব্যবহার করতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে বি ইকুয়াল টু আই আর, বি ইকুয়াল টু আই আর, যেখানে আর একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধ। মনে রাখবে এই রোধটা আবার খুব ইম্পর্টেন্ট, যে রোধ কী বা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা দেওয়া যায়। তাহলে দেখো আমরা এখানের ওহমের সূত্রটা হচ্ছে তাহলে বি ইকুয়াল টু আই আর, যেখানে বি বিভব প্রভেদ, আই তড়িৎ প্রবাহমাত্রা, আর হচ্ছে পরিবাহীর। এইবার লেখচিত্রের সাহায্যে কীভাবে আমরা ওহমের সূত্র প্রকাশ করব। আমরা যদি গ্রাফ আঁকি, একদিকে আই একদিকে ভি নিয়ে যদি গ্রাফ আঁকি, তাহলে দেখো একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়, মূলবিন্দুগামী সরলরেখা মানে মূলবিন্দু থেকে সোজা একটা সরলরেখা হবে, যেটাকে আমরা বিআই বা ওহমের সূত্রের লেখচিত্র বলি। এইবার ওহমের সূত্র, এখানে কিছু কিছু পদার্থ আছে যেগুলি ওহমের সূত্র মেনে চলে সেইগুলিকে বলবো আমরা ওহমীয় পরিবাহী, আর যেগুলি ওহমের সূত্র মেনে চলে না সেগুলি

কে বলবো? অ অহোমীয় পরিবাহী। যেমন আমাদের যে ধাতুগুলি যেগুলি আছে লোহা তামা, এগুলি হচ্ছে অহোমীয় পরিবাহী, এগুলি হোমের সূত্র মেনে চলে। আর কিছু কিছু পদার্থ বলেছিলাম যেমন অর্ধপরিবাহী পদার্থ সিলিকন জার্মিনিয়াম, এগুলি অহোমের সূত্র মেনে চলে না, ওইগুলিকে অহোমীয় পরিবাহী বলা হয়। এবার অহোমের সূত্র থেকে কিভাবে আমরা রোধের সংজ্ঞা দেবো, দেখো অহোমের সূত্র থেকে আমরা, অহোমের সূত্র আমরা জানি বি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু কী হবে? আর ইকুয়াল টু বি বাই আই। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর, এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের। আর এমনিতে রোধ, দেখো এমনিতে রোধের সংজ্ঞা একটু অন্যরকম, যে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায়, ওই পরিবাহীতে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায় সেই ধর্মকে বলা হয় পরিবাহীর রোধ। রোধের একক হচ্ছে সিজিএস স্ট্যাট অহম বা ইএসইউ, আর এসআইতে হচ্ছে অহম। মনে রাখবে রোধের এসআই একক অহম, পরীক্ষা দিয়ে আসবে, এটা একটা প্রশ্ন। এইবার পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে ওই প্রশ্নটা আবার ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে আসে। এক নম্বর হচ্ছে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যদি প্রস্থচ্ছেদ এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। দুই নম্বর হচ্ছে পরিবাহীর যদি দৈর্ঘ্য এবং উষ্ণতা বা প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য যদি এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, এর সাথে ব্যস্তানুপাতিক, আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, ওইটাকে ব্যস্তানুপাতিক ধরা হয়। তাহলে দেখো দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থের ব্যস্তানুপাতিক। এছাড়া পরিবাহী রোধ উপাদানের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তাহলে এই দুইটাকে মিলে আমরা আর প্রপোর্শনাল টু লিখতে পারি এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ, যেখানে একটি ধ্রুবক নেব সেই ধ্রুবকটাকে বলা হয় র। দেখে নেবে র কীভাবে লেখা হয়, র অনেকটা পি এর মতো, একটু লেসটা বাম দিকে বাড়বে, ওইটাকে বলা হয় র, আর ও র উকার র, যেটা একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এছাড়া রোধ উষ্ণতার উপর নির্ভর করে, ওইটাও পরীক্ষা দিয়ে আসে, মনে রাখবে রোধ উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে। তবে কতগুলি পদার্থ আছে, কার্বন অথবা সিলিকন জার্মিনিয়াম অর্ধপরি পদার্থ, ওইগুলি কিন্তু উষ্ণতা বাড়লে রোধ কমে। এছাড়া আবার আলোর উপরেও ডিপেন্ড করে, যেমন সেলিনিয়ামের উপর যদি আলো পড়ে সেলিনিয়ামের রোধ কমে যায়, ঠিক আছে। তাছাড়া দেখো রোধের আবার শ্রেণীবিভাগ আছে, রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়। কতগুলি রোধকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে বলতে কী হয় জানো নি, রোধগুলি দেখবে তোমরা প্র্যাকটিক্যালি দেখার ব্যবস্থা আছে ক্লাসের মধ্যে, দেখবে একটার যদি এক প্রান্তের সঙ্গে অপরটির, মানে প্রথমটির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্তের সঙ্গে, আবার দ্বিতীয়টির প্রথম প্রান্ত তৃতীয়টির, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যুক্ত করা হয় তাহলে যে সমবায় পাওয়া যায়, মানে প্রথমটির প্রথম দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, প্রথমটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যোগ করে যে সমবায় পাওয়া যায় তাকে বলা হয় পরিবাহীর শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় হচ্ছে, মানে অর্থাৎ আমরা লিখতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো কতগুলি রোধের এক প্রান্ত এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলি যদি অপর বিন্দুতে যুক্ত করা হয় তাহলে যে সমবায় পাওয়া যাবে ওইটাকে বলা হবে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি রোধাঙ্ক কী, স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি ইংলিশ টার্ম।

মনে রাখবে। তাহলে রুদ্রাঙ্গ হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ বা পরিবাহীর মধ্যে যে রোধ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ, ওই রোধকে বলা হয় পরিবাহীর রুদ্রাঙ্গ। রুদ্রাঙ্কের একক কি? অহম সিজিএসএ হচ্ছে অহম সেন্টিমিটার, সিজিএসএ দরকার নেই, জাস্ট হচ্ছে অহম সেন্টিমিটার অথবা অহম মিটার। রুদ্রাঙ্কের একক হচ্ছে অহম সেন্টিমিটার বা অহম মিটার। এখন পরীক্ষাতে আসে তামার রুদ্রাঙ্ক 1.76 × 10⁻⁶ অহম সেন্টিমিটার বলতে কি বোঝায়, অথবা আসতে পারে 1.76 × 10⁻⁸ অহম মিটার বলতে কি বোঝায়। তুমি কীভাবে লিখবে যে তামার রুদ্রাঙ্ক যত দেওয়া থাকবে অত অহম সেন্টিমিটার বা অহম মিটার বলতে বোঝায় যে এক সেন্টিমিটার দৈর্ঘ্য এক বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ 1.76 × 10⁻⁶ অহম, অথবা যদি মিটারে থাকে তাহলে ওয়ান মিটার দৈর্ঘ্য ওয়ান বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ অত অহম, এইভাবে লিখে নেবে। তাহলে রুদ্রাঙ্ক হলো, এইবার যে জিনিসটা আমরা সেটা হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার কি, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যামিটার ভোল্টমিটার, দেখো অ্যামিটার হচ্ছে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামিটার, আর তড়িৎচালক বল পরিমাপ করার বা সরি ভোল্টেজ পরিমাপ করার, বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে অ্যামিটার, আর বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে ভোল্টমিটার। অ্যামিটার বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, আর ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। মনে রাখবে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্থক্যটা পরীক্ষাতে আসে, অ্যামিটার ভোল্টমিটারের পার্থক্য। এবার যে জিনিসটা আমরা যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, খুব ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিজ্ঞানী জুল সর্বপ্রথম লক্ষ্য করেন বলে তার নাম অনুসারে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে সূত্রগুলি, সূত্রগুলিকে জুলের সূত্র হিসাবে প্রকাশ। তাহলে দেখো জুলের সূত্রগুলিকে একসাথে, কিন্তু আমরা তিনটা সূত্র আছে, তিনটা সূত্রকে আমরা একসাথে জুলের সূত্র বলব। প্রথম সূত্র হচ্ছে যদি সময় এবং প্রবাহীর রোধ অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কোনো পরিবাহীর যদি রোধ এবং প্রবাহের সময় পরিবর্তিত থাকে, তাহলে প্রবাহিত উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক, এক নম্বর সূত্র, দ্যাট ইজ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দুই নম্বর হচ্ছে যদি প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহের রোধের সমানুপাতিক, এইচ প্রপোর্শনাল টু আর। তিন নম্বর হচ্ছে যদি প্রবাহের রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি। তিনটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। প্রপোর্শনাল টুটাতে আমরা একটা ধ্রুবক ব্যবহার করব, সেই ধ্রুবকটাকে আমরা যদি কে বলি তাহলে ইচ ইকুয়াল টু কে আই স্কোয়ার আর টি। কে ইকুয়াল টু আবার লেখা হয় 1/জে, যেখানে জে হচ্ছে জুল তুল্যাঙ্ক। এক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এই কে এর মান 0.24 লেখা হয় ধ্রুবকটাকে, আর এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু 1, অর্থাৎ এসআই পদ্ধতিতে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর সিজিএস পদ্ধতিতে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে জুলের সূত্রে বোঝা গেল। এবার জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ আমরা বাস্তব ক্ষেত্রে জুলের সূত্রে আমরা প্রয়োগ করি। প্রথম হচ্ছে আমরা যে ইলেকট্রিক হিটার ইউজ করি, ইলেকট্রিক হিটারটা হচ্ছে এই জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। আমরা যে বৈদ্যুতিক ইস্ত্রি ইউজ করি, বাড়িতে যে ইস্তারি যে দেই ইস্তারি, এই ইস্তারিতে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল ইউজ করি,
বা বৈদ্যুতিক ভাল্ব যেগুলি আছে এগুলিও

0: এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারে প্রয়োগ।
1: এখন এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রশ্নটা হচ্ছে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা। আমরা বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহার করি তার নাইক্রোম তার ব্যবহার করা, অর্থাৎ ক্রোমিয়াম, নিকেল এবং আয়রন এই তিনটার সংকর ধাতু। এই সংকর ধাতুর রোধাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, ফলে তড়িৎ প্রবাহিত বেশি হলেও ওই তার পুড়বে না, গলবে না, এবং রোধাঙ্ক বেশি হওয়াতে বেশি পরিমাণে তাপ সে সংগ্রহ করতে পারবে, অর্থাৎ সে সহজে নষ্ট হয়ে যাবে না, বেশি পরিমাণ তাপকে স্টোর করতে পারবে। তাই আমরা এই ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করি। সেম প্রশ্ন আছে, আমরা যখন ইয়োব ব্যবহার করব, ইলেকট্রিক বাল্ব ব্যবহার করি, ইলেকট্রিক বাল্বে কিন্তু টাংস্টেনের তার লাগানো থাকে, টাংস্টেন, টাংস্টেনও আছে, টাংস্টেনও আবার তার রোধাঙ্ক গলনাঙ্ক খুব বেশি, এর ফলে সে সহজে গলবে না এবং সে বেশি পরিমাণে তাপ দিতে পারবে। এই জন্য আমরা টাংস্টেনের তার ব্যবহার করি ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে। এবার যে জিনিসটা দেখো নেক্সট, আমরা যেটা সেটা হচ্ছে এই বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলি আমরা বাড়ি ঘরে ব্যবহার করি এগুলিতে কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়, ফিউজ যেটাকে বলা হয় বৈদ্যুতিক ফিউজ। বৈদ্যুতিক ফিউজ কেন ব্যবহার করা, কোনো কারণে বাড়িঘরে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তখন কিন্তু তড়িতের যন্ত্র আমাদের বাড়িঘরের যে যন্ত্রপাতিগুলি আছে, টিভি বলো ফ্রিজ বলো, এই সবগুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই কোনো কারণে যদি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই যে ফিউজের তারটি আছে ওটা অটোমেটিক জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, এর ফলে বাড়িতে বাড়ির যে যন্ত্রপাতিগুলি আছে ওইগুলি নষ্টের হাত থেকে রক্ষা পাবে, অর্থাৎ বাড়িতে আগুন ধরার সম্ভাবনা থাকে, আগুন ধরবে না। কী কারণে, তার গলনাঙ্ক খুব কম থাকে, অর্থাৎ কম হওয়ার অর্থ হচ্ছে সে একটু বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হলেই সে গলে যাবে। তাই বাড়িতে দেখবে একটা চীনামাটির, একটা চীনামাটির কাট আউট বলে, কাট আউটের মধ্যে একটা কম গলনাঙ্ক বিশিষ্ট তার লাগানো হয় যেটা সীসা এবং টিন দিয়ে তৈরি করা হয়, সীসা এবং টিনের সংকর ধাতু ওইটাকে, এর ফলে দেখবে আগুন লাগার সম্ভাবনা থাকে না। নেক্সট আসছে আমরা যে জিনিসটা, ওইটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি এবং ক্ষমতা, খুব ইম্পর্টেন্ট জিনিস বৈদ্যুতিক শক্তি এবং বৈদ্যুতিক ক্ষমতা। এমনিতে তোমরা যে শক্তি পড়েছ, কোনো বস্তুর মধ্যে আমরা কোনো বস্তুর কাজ করার যে সামর্থ্য সেই সামর্থ্যকে বলা হয়, এমনিতে যে শক্তি পড়েছে তোমরা, কোনো বস্তুর বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকে তার শক্তি বলা হয়। কিন্তু তড়িতের ক্ষেত্রে কোনো তড়িৎ যন্ত্রের যে কার্য করার সামর্থ্য সেটাকে বলা হয় ওই তড়িৎ যন্ত্রের শক্তি, শক্তির একক, তড়িৎ শক্তির একক। আগের ক্ষেত্রে যে শক্তির একক পেয়েছ জুল, এক্ষেত্রেও তড়িৎ শক্তির একক হচ্ছে জুল। আর তড়িৎ ক্ষমতা যেটা, দেখো তড়িৎ ক্ষমতাটা হচ্ছে আমরা যে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। এই ক্ষেত্রে কোনো একটা তড়িৎ যন্ত্রের যে কার্য করার হার, এই হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা, এর একক হচ্ছে জুল পার সেকেন্ড বা আমরা ওয়াট বলি, ওয়াট। মনে রাখবে পরীক্ষাতে আসে তড়িৎ ক্ষমতার এসআই এককটি কি, তড়িৎ ক্ষমতার এসআই এককটি হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। এবার ওয়াট কি, ওয়াট হচ্ছে কোনো পরিবাহের মধ্যে যদি কোনো পরিবাহের দুই প্রান্তের বিয়োগ প্রবেশ যদি ওয়ান ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে তার ক্ষমতাকে বলা হয় ওয়ান। এবার ওয়াট ঘন্টা কি, মনে রাখবে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা শক্তির ব্যবহারিক, শক্তির ব্যবহারিক প্রয়োগ, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, এগুলি হচ্ছে শক্তির ব্যবহারিক প্রয়োগ বা বাণিজ্যিক প্রয়োগ। ওয়াট ঘন্টা হচ্ছে যদি এক ওয়াটের কোনো বৈদ্যুতিক বাতি এক ঘন্টা চলে তাহলে যে শক্তি ব্যয়িত হয় তাই হচ্ছে ওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা যেটাকে বলা হয় বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, পরীক্ষাতে আসে বিওটির ফুল ফর্ম কি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা কিন্তু বাণিজ্যিক একক হিসাবে ধরা হয়। আমাদের বাড়িঘরে যে আমরা কারেন্টের বিল দেই

0: বিলে যে ইউনিট লেখা থাকে ওই ইউনিটটাকেই বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি ইউনিট, কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট ঘন্টা কি? 1000 ওয়াটের কোনো বৈদ্যুতিক বাতি যদি 1 ঘন্টা ধরে চলে তাহলে যে তড়িৎশক্তির ব্যয় হবে তাকে বলা হবে 1 কিলোওয়াট ঘন্টা। বাড়িতে কিন্তু বা 1 ইউনিটই ধরা, 1 ইউনিট কিন্তু বাড়িতে যে আমরা কারেন্টের যে ইউনিটগুলি বলি, যে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, ওই ইউনিটগুলি হচ্ছে এই 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি। আমরা পরীক্ষাতে আসে কিন্তু ওয়াট এবং ওয়াট ঘন্টার মধ্যে পার্থক্য, ওয়াট হচ্ছে ওয়াট যেটা, ওয়াট এবং ওয়াট ঘন্টার পার্থক্যটা তোমরা দেখবে বইয়ে আছে। আর আমরা নেক্সটে দেখো, পরবর্তী আমরা ক্লাস করব, আজকে এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে?
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল 10ম শ্রেণীর বিজ্ঞান। পড়ালেন শিক্ষক শ্রী রূপক দেবনাথ।

0: নমস্কার, গীত বাহার থেকে বলছি।
1: নমস্কার বাবা,
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর চণ্ডীপুর থেকে বলছি।
0: আচ্ছা।
1: আজকে আমি যেই গানটা শুনবো, আসলে তখন কিন্তু রেডিওতেই শুনতাম এই গানটা,
0: আচ্ছা।
1: 1981-এ রিলিজ হওয়া একখানা ছবি। তো রেডিও তো তখন পরিষ্কার তো শোনা যেত না, রেডিওটাকে একবার এদিকে ঘুরাতে লাগতো, ওদিকে ঘুরাতে লাগতো, বারবার টিউনিং করতে লাগতো, তারপরেও কেন যেন খুব ভালো লাগতো আর কি শুনতে। মানে কখন অনুষ্ঠান শুরু হবে সেই অপেক্ষায় আমরা থাকতাম, বাংলা গানের অনুষ্ঠান হোক বা হিন্দি গানের অনুষ্ঠান হোক, কলকাতার কয়েকটা রেডিও স্টেশনের আপনার ছায়াছবির গানের অনুষ্ঠানগুলো মনোযোগ দিয়ে তখন শুনতাম। আর ছিল আপনার গুয়াহাটি, গুয়াহাটি, শিলং, অনেকগুলো স্টেশন। তো রেডিও কিন্তু আমাদের পাড়ায়, আমাদের পাড়ায় কিন্তু প্রায় 50-60 পরিবার থাকে।
0: আচ্ছা।
1: রেডিও ছিল প্রথম, আমাদের বাড়িতে এসেছিল রেডিও, তারপরে অবশ্য আরো এক দুই পরিবারে এসছে রেডিও।
0: আচ্ছা।
1: তো আসলে তখন তো থেকেই মানে সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ,
0: হ্যাঁ হ্যাঁ।
1: দাদারা শুনতেন, আমিও পাশে বসে আমিও শুনতাম, বেশ ভালো লাগতো। আর আমি কিন্তু তখন থেকেই মনোযোগ দিয়ে শুনতাম যে গানটা তো দারুণ, কে গানটা গাইলো, কে সুর দিল, তখন কিন্তু বলতো কিন্তু কলকাতার যে রেডিও স্টেশন, গানটি লিখেছেন অমুক, সুর দিয়েছে অমুক, এখন কিন্তু খুব একটা বলে টলে না,
0: হ্যাঁ হ্যাঁ।
1: তখন কিন্তু বলতো। তো আসলে তখন থেকে আমার এইদিকে মানে একটু নেশা ছিল, মানে একটা হবির মতো হয়ে গিয়েছিল আর কি। এই
0: আচ্ছা,
1: জিনিসটাকে তো ছাড়তে পারছি না, এখনো বলে যাচ্ছি বলে যাচ্ছি।
0: হ্যাঁ, সেটা তো ভালোই, ভালো নেশা গুলো না ছাড়াই ভালো।
1: আসলে এই যে মহান আপনি শিল্পী বলুন, গীতিকার বলুন, সুরকার বলুন, আসলে ওনারা এর মধ্যে অনেকেই অনেক আগেই প্রয়াত হয়েছেন, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু ওনাদেরকে স্মরণ করছি।
0: হ্যাঁ, সেটাই।
1: তো ওনারা অসাধারণ বলেই তো করছি, কারণ ওনাদের জায়গা আর কেউ নিতে পারবে না, ওনাদের চেয়ার সবসময় খালি থাকবে। তো ঠিক আজকে আমি এরকমই একটা গান শুনবো, যেই গানের মধ্যে এই বড় বড় লিজেন্ড রয়েছে, 1981-এ রিলিজ হয়েছিল বিখ্যাত একখানা হিন্দি ছবি দর্দ, আর গানটা হচ্ছে প্যার কা দর্দ হ্যায় মিঠা মিঠা প্যারা প্যার, আর গানটি গেয়েছেন সঙ্গীত জগৎ।

0: থেকে বড় দিদি লতাজি কিশোর দা। গানটি রূপ দিয়েছেন হিন্দি সংগীত জগতের সব থেকে বড় রাইটারদের মধ্যে একটা নাম নাসরাত
1: গুরুজি।
0: আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন খৈয়াম সাহেব, অনেক উঁচু মাপের সুরকার। আর এই গানটা আপনাকে নিয়ে শুনব। আর আসাম থেকে দুজন নূতন শ্রোতা মাঝে মাঝে ফোন করেন, অমল বস্মচারী, বিমল বস্মচারী, আর আমাদের প্রেমজিৎ ভাই, আর ভীষণ সঙ্গীত প্রিয় দাদা জওহরলাল বর্মন মহাশয়, আমাদের বরুণ সূত্রধর। বরুণ সূত্রধর ফোন করতে পারছেন না, উনার বড় ভাই মারা গেছেন, তো সেই জন্য উনি মনটা ভালো নেই। গতকালকেও দেখা হয়েছিল, কাজটা শেষ হয়ে যাক তারপর আবার শুরু করি। বরুণ ভাইয়ের সুন্দর আমাদের বুদ্ধি ফোন নেটওয়ার্কের সব বন্ধ
1: ঠিক আছে আপনাদের।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি আসাম থেকে বলছি, লালাবাজার থেকে রামপুর গেছি।
0: আচ্ছা বলুন কি
1: ভালো আছেন
0: শুনবেন।
1: তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: হ্যাঁ, অনেক দিন পর আজকে গীত বাহারে অংশগ্রহণ করতে পারলাম।
0: বাহ, তো বলুন আজকে অনেকদিন পরে কি শুনবেন অনুষ্ঠানে?
1: আজকে শুনবো সনম রে ছবি থেকে।
0: হুম,
1: আমরা ছবি থেকে যে কোনো গান শুনিয়ে দিলেই হবে, অরিজিৎ সিং এর কণ্ঠে।
2: ভিগি ভিগি
0: আচ্ছা
1: আর অনেকদিন পর তো আসছি।

0: অবশ্যই আমরা তো শুনবই
1: আসতে রথযাত্রার শুভেচ্ছা রইল আপনাকে এবং আমাদের সকল শ্রোতা বন্ধুদের।
0: হ্যাঁ, আপনাকেও রথের শুভেচ্ছা, রথযাত্রার আমাদের সমাগত যে অনুষ্ঠান, এটা আমাদের জীবনে সৌভ্রাতৃত্ব, ভালোবাসা, স্নেহ, মমতা সমস্ত কিছু বয়ে নিয়ে আসুক, এই কামনা করছি আর কি।
1: তাহলে রাখছি, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, সুতপা ভট্টাচার্য।
1: আচ্ছা,
0: কেমন আছেন?
1: ভালো আছি।
0: আমি ভালো আছি।
1: হুম,
0: আজকে গানটি শুনবো, গুল বাগিচায় বুলবুলি আমি রঙিন প্রেমে গাই গাই, এই গানটি শুনবো।
1: আচ্ছা,
0: যাদের নিয়ে শুনবো, প্রথমত আপনি শুনবেন, বিশ্বজিৎ পাল, সোমাদিত চক্রবর্তী, নীতিন চক্রবর্তী।

0: হ্যালো,
1: হ্যালো।
0: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা।
1: আচ্ছা বলুন আপনি।
0: গান আর ছবি দিবানা, গান হ্যায় সোচেঙ্গে তুমে প্যার।
1: আচ্ছা, দিবানা ছবি থেকে
0: দিবানা দিবানা
1: সোচেঙ্গে তুমে প্যার করকে নেহি, এরকম বোধ হয়। আচ্ছা আচ্ছা,
0: ধন্যবাদ।
1: ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন
1: হ্যালো,
0: বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা,
1: তো আজকে একটি গান শুনতে চাই,
0: হ্যাঁ,
1: গানটা হলো এরকম, কাল আজ ওর কাল। গানে গানটা হলো এরকম, ভরে কি গুঞ্জন হে মেরা দিল,

0: এরকম গানটা কিশোর কুমার গেয়েছেন। আর আজকে যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, প্রথমে আমার ছোট ভাই বিশ্বজিৎ পাল, তারপর প্রেমজিৎ বাবু শুনবেন, তারপর বিশ্বজিৎ অবিনাশ ভাই, আর আছেন মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, আর সজল মালাকার, তারপর কার্তিক মালাকার, নাসির ভাই, দেবজিৎ দাস, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহকর্মী শুক্লভা ভট্টাচার্য। তো ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার, হ্যালো।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি বিলোনিয়া উত্তর সারাসিংহা থেকে বিশ্বজিৎ পাল।
0: আচ্ছা বলুন আপনি।
1: তো আমাকে আপন পর ছায়াছবি থেকে একটি গান শুনিয়ে দেবেন, কুমার শানুর কণ্ঠে। সবারই কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখী হতে পারে না।
0: ভালো আছেন? আপনি আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন?

0: এতক্ষণ গীত বাহার শুনলেন।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই এম অনুজা কুমার উইথ নিউজ এট নাইন। The headlines. Prime Minister Narendra Modi addresses Indonesian Parliament, says India stands for freedom of navigation in the Indo-Pacific and follows the path of development, not expansionism. Road

0: দুঃখন
1: সঞ্চয়িতা পালের কণ্ঠে গজল শুনলেন আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণ পর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন। শিল্পী ছিলেন ভারি গোলাম আলী খান। আকাশবাণী কৈলাসহর অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধী রেহাই পাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 50% বকেয়া মহার্ভু ভাতা দেওয়ার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলবে বলে সরকারি সূত্রে জানা গেছে। আজ এ ব্যাপারে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দো

0: ইন্দোনেশিয়া সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশেই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণে বিশ্বের স্থিতিশীলতার ওপরেও গুরুত্ব দেন।
1: भारत इंडोनेशिया का स्ट्रेटेजिक ट्रस्ट, इंडो पैसिफिक में स्टेबिलिटी का

0: साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
1: কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনতাং আদিপুরানা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মার্ডিকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতি সঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নিজের মধ্যে ভারতীয় ডিএনএ রয়েছে এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইন্দোনেশিয়া সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন ইতিহাস এবং সভ্যতার গভীর বন্ধনের ওপর। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়াইনারে মেপ্পারির কাছে কাল্লাটিতে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জন কর্মীকে উদ্ধার করে মেপ্পারির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা সহায়তার উদ্ধার কাজ চলছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম ও প্রবল বর্ষণের ফলে ওয়াইনার কাল্লাডি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ওয়াইনার ও কোঝিকোড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, মাহে এবং জম্মু কাশ্মীর ও লাদাখে আগামী 3 থেকে 4 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 13 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে IMD। এদিকে মহারাষ্ট্রের টানা প্রবল বর্ষণে পালঘর, রায়গড় এবং নাসিকের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন এলাকা, পুনে, আহিল্যানগর ও কোলাপুর জেলায় বন্যা এবং ভূমিধসের মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, উন্নত মান, নীতিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে ভারত খেলনা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠেছে। নতুন দিল্লিতে টয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী মুদ্রা ও রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুবের মতো বিভিন্ন প্রকল্পের ফলে ভারতীয় খেলনা নির্মাতারা উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পের মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে LPG সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক 35,000 মেট্রিক টন থেকে বর্তমানে 54,000 মেট্রিক টনে পৌঁছেছে বলে শ্রী পুরী দাবি করেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, সফল কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ফলে ভারত LPG আমদানির পরিমাণও বাড়িয়েছে। 33 কোটি রান্নার গ্যাসের গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। DGPকে 72 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে ছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে

0: দেখা করেন পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ হস্তিদারও ঘটনাস্থলে যান। বারুইপুরের পর এবার কলকাতার দক্ষিণ শহরতলির নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, আজ সকালে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 52 বছর বয়সী টোটো চালক বাবলু বাগ তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। 11 বছরের মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতা ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে, দেওয়া হয়েছে একাধিক পক্সোর ধারা। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করতে চাইছে রাজ্য সরকার। আজ পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় বলেন, নভেম্বর মাসের মধ্যেই ভোট হয়ে যাবে। তিনি আরো জানান, হাওড়া কলকাতা দুটো পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় বর্তমানে 50টি ওয়ার্ডকে ভেঙে 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলতে চলেছে। আজ নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ শীতলকুচির গোলনাহাটিতে মৃত দলীয় কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনায় দলের তরফে কয়েকজন বিজেপি সমর্থকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতবারের বিজয়ী আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে রাউন্ড অফ 16 এর ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে মিশর 15 মিনিটে ইয়াসির ইব্রাহিমের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার 20 মিনিটে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। অন্য ম্যাচে আজ সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। উইম্বলডন টেনিসে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় গতবারের বিজয়ী জানিক সিনার জার্মানির জ্যা লেনার্ড স্টাফকে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে সিনা স্ট্রেট সেটে 7-5, 7-6, 6-3 ফলে স্টাফকে হারান। অপর এক কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ কানাডার ফেলিক্স আলিসিয়ামের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে 4-6, 6-3, 6-3 ফলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 এর ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলে পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

0: We are capable of doing everything else ourselves. But when it comes to air defense, we need our partners' determination. Please, let more determination and more decisions for air defense be one of the key outcomes of this NATO summit in Ankara.
1: Talking to reporters during the meeting, US President Donald Trump said he was very disappointed by the response of NATO allies in Europe to his war with Iran.
2: We did something in Iran. We don't need anybody's help. But before I asked, they said they wouldn't be there. And we've invested trillions of dollars in NATO. Why? To protect European countries and from Russia. And I say that's fine, but you would think that they'd be very willing to do something to help us. And they really weren't.
1: The Baloch National Movement staged a protest in Germany's Bremen, highlighting the worsening human rights situation in Balochistan and the alleged atrocities committed by the Pakistani authorities. Addressing the gathering, the speaker said that the Pakistani authorities are subjecting the people of Balochistan to large-scale collective punishment. In men's cricket, hosts England were 43 for 1 in 5.1 overs against India in the third T20 international of the five-match series at Trent Bridge in Nottingham when reports last came in. Earlier, India won the toss and opted to bowl. In FIFA World Cup, round of 16 match between defending champions Argentina and Egypt is underway in Atlanta. Egypt was leading 1-0 at halftime. Later in another round of 16 clash, Switzerland will face Colombia in Vancouver. In the Wimbledon tennis, world number one and defending champion Jannik Sinner has stormed into men's singles semi-final, beating Jan Lennard Struff of Germany 7-5, 7-6, 6-3 in London this evening. And now, before we close, here are the highlights of the bulletin. Prime Minister Narendra Modi addresses Indonesian Parliament, says India stands for freedom of navigation in the Indo-Pacific and follows the path of development, not expansionism. NATO summit gets underway in Turkey, Ankara. Discussion on defense spending and support for Ukraine's military needs high on agenda. Baloch activists protest in Germany, allege worsening human rights abuses in Balochistan. In men's cricket, third T20 international underway between India and England in Nottingham. And in FIFA World Cup, defending champions Argentina face Egypt in round of 16 match in Atlanta. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
3: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, সকাল 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, সকাল 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তার অব্যবহিত পরই বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

এগারোটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 লোকগীতি, 12:30 রবীন্দ্রসঙ্গীত, একটায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 কক্সবাজার সঙ্গীত,

দুটোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2:30 বিবিধ ভারতীয় অনুষ্ঠান, 3টে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 বিবিধ ভারতীয় অনুষ্ঠান, 6টায় ঘর গৃহস্থের আসর। সাতটায় ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 বাংলা আধুনিক গান শুনবেন। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 লোকগীতি, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 নজরুলগীতি, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33:51। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।